আকাশবাণী বিলোনিয়া, আজ 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ, বুধবার। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 3 মিনিট হয়ে 50 সেকেন্ড।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন অমৃতবাণী, এতে আজ শুনুন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ।

সমস্ত যজ্ঞে দেবগণ সসন্তোষ প্রাপ্ত হন। তুমি সেই সহামন্ত্র পিতৃলোকবাসীগণের তৃপ্তির কারণ, যে সদামন্ত্র।

কারণ এবং দুষ্কর মহাব্রত সমূহ যে বিদ্যার সাধন, সেই ভগবত প্রাপ্তির সাধন উৎকৃষ্ট ব্রহ্মবিদ্যাও তুমি। অতএব সংযত ইন্দ্রিয় ব্রহ্মনিষ্ঠ অশেষ

रम्यपदपाठतांच सम्नम् देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतांग परमार्ती हंत्री তুমি শব্দময়ী সুতরাং তুমি সুনির্মল ঋক ও যজুসমূহের এবং উদাত্ত আদি স্বর সংযুক্ত পদাবলীর মনোহর পাঠ সম্বলিত শামসমূহের আশ্রয় সকল অর্থ প্রকাশক

শুনলেন অমিত বাণী। এতে আজ শুনলেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ। শ্রোতবন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ভক্তিগীতি সুলাঞ্জলি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী রাজা গুহ।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি সুলাঞ্জলি অনুষ্ঠানে, শিল্পী ছিলেন রাজা গুহ, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের আগরতলা কেন্দ্র কক্সবাজার অনুষ্ঠান হায়ং নিখরাং রিলে করে শোনানো হচ্ছে।

0: 고 아보 응카 게롱라이다 냉제 하이케 등나이 아보노 욕마리니 무수몽 응나이 카이록만 옥바르 시플라이망 동고 피아바 능세비니 야프리노 롬나니 낭나이 포이토 응카 아톡 제 아이슈크 문하고 포호 노노고 앙사오 니니 공숙몽 능 바롯 하니 부사세 니니 바이탕니 똥타리야 도파 하니부야 대 코럭사 어사이 보송니 휴니부야 디둘나록니 나하르몽 급라이 판니 보들로 저와 크라이나니 대 티플라이아록니 사몽노 보롬 르마니 아보노 카리보 소바오 퇴자나이 럭니 꼭노 모이뚜 나르크마니 욕몽니 소바오 기르몽 응카 나카르자기아 펴물롱몽 카바이몽 따이 나카르자기아 숨속세 어봉카 서로지니 나이두니 꼭가함
1: 파리 쟁어저라 카나라이네 디니니 샤롤라이브마오 땅땅 응랑카 তিনি কাইসা নামকুকমানি শাল তঙ্গ আবংখা হায়ুং মেট্রোলজি শাল মেট্রোলজি ইংখা যে চং অমহাইকে সুমানি রমদি অব তাম তামন সু তাবুক হায়ুং গনাঙ্গিন তাবুক কাইসা কিলো এবা কিলোগ্রাম কেজি আবন সুই দেখাঙ্কা এবার হায়ুং গনাঙ্গিন আব যত থাইও নো এবার যত হাসতেও নো আবু ও মেজারমেন্ট এবার সুমানি নসিউই না যাগো এঙ্কে অব রমদি অমহাইকে চং কুলুম কাফ্রুও থার্মোমিটার তে তে অমহাই জুদা জুদা মেশিন রগ রমদি সাইন্স নি ল্যাবরেটরিস রগ সাকাম নক রগ ফ্যাক্টরি রগ ইঞ্জিনিয়ারিং তে বানিয়া খাইথানিও অ সুমানি ন সামগ থেপাজাগ গ্যাম্বগে নম বিশি চি চার স্নিচি বা বিশি ও ন অব কাইসা মিটার কনভেনশন হিনাই সৈরমানি বিশিং দেখাই অ সাল নারক জাখা আপন কারি তঙ্গ তিনি হায়ুং চা নি শাল ইন্টারন্যাশনাল টি দে চা চং যে চা নংলাই মানে আ চা চং অব কাইসা চা বেলাই খেন নাংকক মানে হায়ং গনাঙ্গে ন কাইসব রং থং সাম থানি ও তে জানি জানি হুকুমু ওব বসুক জরতে নাং মানে আবনো ফুনুক জাগো এংকাই তে কাইসে তঙ্গ বংখা হায়ুং গনাঙ্গই অ শাল নারক জায়গে ফেবাব ইউনাইটেড স্টেটস ফিয়াবো কাইসা নাংকুক মানে হিনে আং তিনি সানানি নাই অব কাইসা বরক ন্যাশনাল বাইক টু ওয়ার্ক ডে এবার সামুং খাইথানিও বানিয়া ও থানিও জানজানিও এবার মহাই তাংনক রগ থানিও সাইকেল বাইসাইকেল ইয়াকবা পেডাল সাইকেল আবো বসুক জরাতে চিনি শাক হামনি বাকি নাংকুক আবনো কুচুগতি সাও তে চং পেডাল সাইকেল এবার সাইকেল বাই থাই খাই মানে আবো সাকি বাকি সিমি কাহামিয়া চিনি টংখর নব কাহাম খাই তানিকে চং আরো থক দাউনাই তৈনানি নাংয়া থাই সুনানি নাংয়া ফাইরি আপনার কারি টংগ 2011 বিশিব খরকসা ভারত হাস্তেনি বরী রগনি বিশিঙ্গ বংখা প্রেমলতা আগরওয়াল ঝাড়খণ্ডনি ব বরে ভারত হাস্তেনি এবার ভারত হাকতনি বরে রংনি বিশিঙ্গ উমর গনাং কোক ইয়াকবা বিনি উমর ব্রৈচি চার উমর অনব মাউন্ট এভারেস্টনি যতনি হাতাই কচু গ কাউই ফুনকা তে কাউই বমানকা নেই নাই সাজাখা অমনকারী তঙ্গ বিশি 1498 বিশিব খরকসা পর্তুগিজ ভাস্কো দা গামা ব বেলাইকে চিনি লাই বুমা ও চং বনতেই বুমা পরীক্ষা ব ভারত হাস্তে বাইকে সক পাকে হাঙ্কাই তাবুকনি কচিক

কোডে ইয়াখবা আগিনি বুমুংকাই কালিকাত ব তৈমা কতর র নখরপুর আর জেফ্রু ব লামা তিখলাইমানকা ভারত হাস্তেও তুই নিবিশিংতিখাই ভারত হাস্তে সকপাইনানি ব লামামানখা আফ্রু ন ব কচি কোডেও সকপাই কেহানি সাজাখা ফাইদে আমসংন খানালায়ানে তেই তাবুক সঙ্গ জরা খানালাইনে সা খামক্রাই নিকক জিনী সা খামক্রাইও হান্টা ভাইরাস নতুই খানালাইনে অব ইং খেপেনি ককটমান তালনি ককটমান সাইমানো হান্টা ভাইরাস তাবুক অব অংখা কাইসা সিনজ রগনি বিশংটি মানমানি অব পুইলা সাইমানখা অ মে তালনি নই সালমারিও কাইসা জেফ্রো আটলান্টিক ওশিন বা আটলান্টিক তৈমা কতর র কাইসা রুংতর রুংকতর আর আর্জেন্টিনা নি ফাই তংফ্রুব আর বেবাগৈ সারা ব্রিজি স্নি এবার 147 প্যাসেঞ্জার তঙ্গ তে আর নি যে ক্রু মেম্বার্স রক এবার নাইকল নাই রক বতঙ্গ হিংকাই আর বেবাগৈ সাজাগ যত নৈচি থাম হা কতর নি প্যাসেঞ্জার্স রক তংবাই নাই হিংকাই মে তাল নি চি নই সালমারি ও চি চিসা কেস নুকজাখা এখবা কনফার্ম খাইজাকা এবার সয় সয়কে সাইমান খা যে হান্টা ভাইরাস বড় ভাইরাস মানজাখা হই নাই এংকাই তাবুক হান্টা ভাইরাস তামুং খাঙ্কা সিনজরংনি বিশিংটি মানমানি যেন সাইমান খা এংকাই অব তে কুবনি ভাইরাস হাইন যেন বরকনি সিমিতে গাইসা বরক নি আরো মানজাগি মানো ফিয়াবা তে কিসিসা জুদা কোভিড নিসলাই বাহাই হিনমালে তাবুক সিনজরকনি সুতুই এখন বরনি খুক্তি এখন ওয়াইসা উইসু ওংকাই খিচিক জাক খে এবার ওয়ার জাক খেব ওঙ্গে মানো হিনি সাজাগ ফেবা অমহাইকে জেফ্রু ও হান্টা ভাইরাস মানজাগ জংতি কুবুনি কুলুম কাম হাইন তাবু কোভিড বাক্সা কোভিড রক মানজাগে সাইমান খানা কুলুম কাউইনে বখরক সামানি রক অমরক নুকজাগ ফেবা অম তুমুং বরক তে কাইসা বরক নি তে কাইসা ও সলনানি হিংকাই নুকুসু আ বরক বাই গানা গানা কলক জরা তঙ্গি তংখাঙ্কেসে মানজাগি মানুষ সাজাগো হিংকাই অবনি সিনেমারি রক নাই থাঙ্কাঙ্কে তাবুক সাজাগো কুলুম কানাই ল্যাংমানি তংনাই তে বসাক রক সাক্রবনাই চং কুলুম লুম খাঙ্কে বসার সাক্রবমা হাই হিংকাই জোরা ইয়াথেক অব হাই রক সাক্রবনাই হিংকাই বখরক সানাই মিহিমনাই গচাংমানি হাবনাই হিংকাই গবানামুচুমা হাই তে কি গেঞ্চ খিনামুচুমা হাই বংনাই বহক সানাই হিংকাই অবহাইকে অ ভাইরাস মানজাকমানি সাজাগ সালব্রে হ্যাকে সাল চিনি বিশিঙ্গন অ সিনেমারি রক নুকজাগে মানো হনি নাই হিংকাই অব হান্টা ভাইরাস একবার অ ভাইরাস কু সুচিনি লাংস এবার বোখা সবমন যেন জাল নুকজাগ হিংকাই অবনে তাবুক অ হান্টা ভাইরাস এবার অ ভাইরাস ন কমেরি না হিংকাই তাবুক যেন তুমুং কেবো মানজাক হানি সাইমা খাঙ্কাই আবরক বাই কিসা হাকসাল খে তংনানি তাবুক যেন কোভিড হাইন সলাই সলাই যেন কোভিড খাইমানি হাই তে নক রগ তে নগ্রাবারি রগ ইয়াখবা ফাতা রগ ফান তাং নক রগ ফান থাঙ্কাঙ্কে অমহাই যে থাইও এবার যে থাইসিংগো অমহাইকে বোলাম রক তংখাঙ্কে আ বোলাম রক ন কাহামকে মুঠোপনানি তে হান্টা সিত্রা রক তংখাঙ্কে আবন জরা জরা ও খিবিনাই কাহামকে খিবনানি জাগাও খিবনানি হিংকাই তামনি হিংকাই অমহাই সিত্রা হান্টা রক তংখাঙ্কে আরো তেব সিনজরক ফাইনানি এবার গবাংকে ফাইও হিনি সাজাগ হিংকে তাবুক হান্টা ভাইরাস এবার অ বেমার ন কমিরানি হিংকাই এবার হামরিনানি তাবুক জরা মূসা বিথি রক এবার ভ্যাকসিন রক গরি খুহনি সাজাগ কোভিড নি হাইন বেলাখানে সলাই সলাই তাইকে বন বাহাইকে হামরিনানি হিংকাই তাবুক মানমানি ওল যে চিনি কুলুমনি বিথি মাচানাই হিংকাই চিনি ইমিউনিটি ন গ্রাক খাইনানি যেন
ভাইরাস বা এবা ও বেমার বা

0: হেৰি সুকাংগুখানালাই নাই কাইসা রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ও কলেজ কাইসা এডমিশন নি বাকি সাকলাই যাকা অব ত্রিপুরা ইউনিভার্সিটি বাই কেরং যাক অব বাগবাড়ি ল্যাম্বো ছড়া অব অর বিএ তে বিএসসি মেজর এবার অনার্স লাঙ্গি খাই মানে তে তাম তামো সাবজেক্ট অঙ্গর ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বটানি ফিজিওলজি জুলজি জিওগ্রাফি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ককবরক এডুকেশন ফিলোসফি তে সোশিওলজি তে অব সাজাওর ও কলেজ থাংলা সুখলাইন বগে ব বাস এবার মাল খুং তঙ্গি নাই অব তে বরকন বরক বাই করি এডমিশন নি কক রকন তে তে অনলাইন তে অ্যাপ্লাই খাইনি হিংকাই বরকনি ককদুক নাম্বার রেজাক তঙ্গ অর কাইথাম রেজাক তঙ্গ কাইসংখ্যা 8729801803 তে কাইসা তঙ্গ 9873673875
1: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এখাবা টিবিএসসি নি বখাক্তি কাইসা ককমঙ্গ সাকলাই যাখা ইংরেজি বিশ্ব নৈশাই নৈশি দকনি মাধ্যমিক তাই হায়ার সেকেন্ডারি দকনি যে মার্কশিট তাই সার্টিফিকেট আবো রেজাকনাইনি সাজাকা আবো অংখা তিনি হাই সালমারিওনো ফংনি দামচিসা তামানি জরাও তাই সারিকনি দামবা জরাতেই আবো রেজাকৈনো দংনাই আবোনো কারিব মাধ্যমিক তাই হায়ার সেকেন্ডারি যে আমজুক মঙ্গ হাইন হইতে সে রিভিউ খাইনানি বাকি কমিমলাই রানানি বাকি সাজাকা কমিমলাই রানানি পাইথাক সালমারি ওখা ও বিসি নি মেতালনি সাল নৈসি সিনি সালমারি জরা তেব কাহামকে সিনানি বাকি ওয়েবসাইট নাইমান্নাই www.tbsc.tripura.gov.in ওয়েবসাইট
0: ঠিক আছে অংখা মেঘালয়তে এবার শিলং হাস্তেও নর্থ ইস্টার্ন হিল রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন শিলং এবার বিএড এডমিশননি বাকি নোটিফিকেশন এবার সাকলাই যাকা অর পাইথাক অনলাইনতেই কয়বলাই রেনানি সালমারি খা জুন তালনি বা সালমারি চড়াও তে অর বরক নি ওয়েবসাইটতেই রেনানি হিংকাই বরকনি ওয়েবসাইট এখা www.ece.nCERT.gov.in তেওর কাইসা কমন এন্ট্রেন্স এক্সাম এবার আম জগমু আজগমনি বিশিংতি নাহারি মানাই অর বিশিক নৈনি বাকি বিএড কোর্স নি বাকি সাকলাই জাকাতে স্কলারশিপ যে মাননি নাংনাই রক বরক মাননাই তে বরৈ তে চেলা রকনি বাকিব তংনানি হস্টেল রেজাক তঙ্গ গর জুদা জুদা তেব সাকলাইখা অর এসি ক্লাসরুম ল্যাবরেটরিস তে কনফারেন্স হল গাই তে কুবনি নাংমানি রক গবাং মানো বেবা কাহাম ফেসিলিটি হিনি সাজাখা গে বরকনি তে কাইসা ওয়েবসাইট তেব বরকনি অ অনলাইন তে সিনানি হিংকাই বরকনি ওয়েবসাইটে থাঙ্গে নাই মানো https://nerie.nic.in/
1: কাইসামকে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট আর ও এডমিশন না হাজাগি তঙ্গ কোর্স সংখ্যা বিশ্ব ব্রেনি বাকি বিভিএ অনার্স এনইপি আবংকা ডিগ্রি কোর্স তে কাইসা অংখায় পেন্টিং স্কাল্পচার তাই আর্ট হিস্টোরি ও সেরমনি বাকি রংমারি নাই নাগ ক্লাস টুয়েলভ পাস উমর নাই নাই বিসি নিসি সারনি বিসিঙ্গ তে কাইসা অংখায় আবোকে বিসি সানি বাকি সার্টিফিকেট কোর্স ইন ডেকোরেটিভ আর্ট CCDA আপনি বাকি রেমারি নাই নাই মাধ্যমিক পাস কমিমলাই रेना निबाग पैठक सालमारी इंखा ओ बिसी जून तालने साल सिनै सालमारी जरा ते बो कहम के सिना निबाग वेबसाइट नाइ मान नाई www.gcacetripura.gov.in वेबसाइट
0: तेईसतंग महंखा सी टेट एवं सेन्ट्रल टीचर एलिजिबिलिटी टेस्ट अब सी बी एस सी फाइजिंग तीखाई और अनलाइन ती रेनानी मे ताल अ ची सा सालमारी जून ताल ची सालमारी जरा और ते जे कईब्लाई रेनानी

0: rang maring kha general te obc rogni bagai kaisa tumung kaisa paper no amjong muruna ni hinka oro sai sai rang marinai te tumung kaini paper no amjong muruna ni hinki chi ni sai marinai te sdsc yakaba mahage te gubuni rogni bagai hinkai kaisa paper ni bagai hinkai bara rang marinai te kaini paper ni bagai hinkai dokra rang marinai te paithak shalmari shaka june tal ni chi shalmari jara amjok mung unai september tal ni dok shalmari wo
1: au phadita basang sebago bortlamani khanalai siwana korbok ar di blog tai tepania ar di blogo bebagai bok sa so thai kaisi sar ro borok sopunani koimang bulai sanja kha bok sa so thai ka anganawadi worker tai anganawadi helper অঙ্গনাবাদী ওয়ার্কার খরক বা তাই অঙ্গনাবাদী হেল্পার কে খরক সি থাম আবস আমসাইনি ব্রিরক সিমিনো আ কয়মংলাই রিমান্নাই উমর গবাঙ্কু খমানিন বিসি ব্রিসি বানি বিসিঙ্গ কয়মংলাই রেনাই নেবাগি নিকুমাঙ্কা টু দ্য সিডিপিউ কাকরাবন আইসিডিএস প্রজেক্ট কাকরাবন গুমটি ডিস্ট্রিক্ট কমিংলাই রানী পাইথাক সালমারি অ বিসি নি মেটাল সাল নৈসি নই সালমারি জরা
0: আনি আপতঙ্গ অর স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা অর অহাপঙ্গ কাইসা কাইনি কাইথাম বুক সাচক থাইনি বাগে সাকলে জাকা কাইসাংখা মেডিকেল অফিসার আয়ুর্বেদা তে কাইসাংখা মেডিকেল অফিসার ন অবকা হোমিওপ্যাথি ও তে অর কন্ট্রাকচুয়াল বেসিস রেমান হিনি সাজাকা তে যে তে সবাই শুক্রবই বরকনি ককমান সাইমানে হিংকে বরকনি ওয়েবসাইট অংখা https://trri এবা ত্রিপুরা nrhm.government.in/job.html
1: আও আনি আফাত ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কিসিসা বুক আসুক থাকে বরক সুপুনা কয়মংলাই সানজাকা বুক আসুক থাকে একাউন্টস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তাই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল অ বুক আসুক থাকে বাকি রেমারি ইনানি নাই গসিজাক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবাকে বিই কয়মংলাই রেনানি বাকি পাইথাক সালমারি অ বিসি নি মেটাল সাল নৈসি নই সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা www.tidce.gov.in ওয়েবসাইট আসুজর সেবক বটলামানি খানালাইখা তাবুক রেসামুং খানালাইনে রেসামুঙ্গ খরাং রেওয়ানো নন্দী গোপাল জমাতিয়া

এতক্ষণ শুনলেন ককবেলক অনুষ্ঠান হায়ামনি খরাং। অনুষ্ঠানটি আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45 শিল্পী সাধনা সালগম। 8টা দিল্লি কেন্দ্রে সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হবে। 8:15 শুনবেন আজকের কবিতা, বলবেন হোলি স্পিরিট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র অভিরূপ ভৌমিক। এর অভিভূতি পরে শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা শুনবেন 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধনা অনুষ্ঠানে। 10:30 শুনবেন আলানুদ্দিনের গান। 11টায় দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান। 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়িনীতে ককবরুক অনুষ্ঠান আবার আপনাদের রিলে করে শোনানো হবে 1:40। 2টায় শুনবেন মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 রজনীগন্ধা অনুষ্ঠানে শুনবেন রজনীকান্তের গান আমি নারী। এই অনুষ্ঠানটি

শুনবেন, 2:30 তিনটায় তিনটায় শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, আপনাদের রিলে করে শোনানো হবে। 3:05 থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রে ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। জীবনের গল্প শুনবেন 5:10, এর অব্যতি পরে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। 5:45 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি লোকসঙ্গীত অনুষ্ঠানে। ককবুলক অনুষ্ঠান শুনবেন 6:00। 6:30 কৃষক ভাইদের জন্য প্রচলিত অনুষ্ঠান খেতে কামালে শুনবেন। এতে শুনবেন সুসংহত পদ্ধতিতে এই খরিফ খন্দে কৃষিতে সার প্রয়োগ, বলবেন দীপায়ন দে। 7টায় জানিয়ে দেওয়া আমাদের অনুষ্ঠান সূচি, 7:05 সালগম অনুষ্ঠানে শুনবেন বাঁশিবাদন শিল্পী হরিপ্রসাদ চৌরাশিয়া। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন মনের মতো গান, 9টায় শুনবেন বিভিন্ন বাংলা গান পাঁচ মিশালে অনুষ্ঠানে, স্বামী গজল এতে শুনবেন 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। বিবাহবলী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10টায়। 10:30 জানিয়ে দেবে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, সেই সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া শুরু করছি তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভোর, নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়ে হাজির হয়েছে এই আজ সকালে অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে রয়েছি আমি, অভিজিৎ। অনুষ্ঠানে আজকের প্রথমে জেনে নেওয়া যাক আজকের দিনের ইতিহাস। 1293 সালের আজকের দিনে, অর্থাৎ আজ 20 মে 2026, এই আজকের দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে 30,000 লোকের মৃত্যু হয়। ভাস্কো দা গামা, প্রথম ইউরোপীয় যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন 1498 সালে আজকের দিনে। 1609 খ্রিস্টাব্দে আজকের দিনে শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প। রানী ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়্যাল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1867 সালে আজকের দিনে। 1902 সালে আজকের দিনে কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে 1910 সালে আজকের দিনে। 1932 সালে আজকের দিনে ইয়ারহাট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন। ১৯৩৪ সালে আজকের দিনে শ্রীলঙ্কার বিশিষ্ট শিক্ষাবিদ ও জনহিতাষী উইলমোট আব্রাহাম পেরেরার আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর হোরানায় শান্তিনিকেতনের আদলে এক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নামকরণ করেন শ্রীপল্লী। একই বছরে সীমান্ত বিরোধী নিয়ে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে। আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয় 1939 সালের আজকের দিনে। 1954 সালের আজকের দিনে পাকিস্তানে 92 ক ধারা গভর্নর শাসন জারি এবং পূর্ব পাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা হয়। 1971 সালের 20 মে, অর্থাৎ আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগড়ে পাকিস্তান আর্মি কর্তৃক সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয়। এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে 1983 সালে আজকের দিনে। 1986 সালে আজকের দিনে বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম ক্ষমতাচ্যুত হন 1996 সালে আজকের দিনে। 2000 সালে আজকের দিনে ফিজির অভ্যুত্থানের নেতা জর্জ স্পেইট কর্তৃক নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় 1997 সালে। 2006 সালে আজকের দিনে। 2025 সালে আজকের দিনে ভারতের বানু মুস্তাক সাহিত্যে ম্যান বুকার পুরস্কার পেলেন।

আজ যে সকল মহান ব্যক্তির জন্ম হয়েছিল, মমতাজ বেগম মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী, 1930 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ডেরেক মারে, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার, 1943 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশি সঙ্গীত শিল্পী প্রবাল চৌধুরী, 1947 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও লেখক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, 1974 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। যে সকল মহান ব্যক্তিত্ব আজকের দিনে মৃত্যুবরণ করেন, তারা হলেন মতিলাল শীল, বিখ্যাত বাঙালি ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর, 1854 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। বাগ্মী বাঙালি নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক বিপিন চন্দ্র পাল, 1932 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। বাঙালি কবি, প্রবন্ধকার ও শিশু সাহিত্যিক প্যারিমোহন সেনগুপ্ত, 1947 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। অদৃশ বর্ধন, ভারতীয় বাঙালি লেখক, উপন্যাসিক ও অনুবাদক, 2019 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। ভারতীয় পরমাণু বিজ্ঞানী মালুর রামস্বামী শ্রীনিবাসন এবং ভারতীয় মারাঠি পদার্থবিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার, 2025 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। জানলেন আজকের দিনের ইতিহাস।

জানিয়ে দিচ্ছি আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী নিয়ে কিছু কথা। ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের মালিকানাধীন এক বেতার সম্প্রচার সংস্থা এবং প্রসার ভারতীর দুই বিভাগের অন্যতম সাধারণ জনগণকে তথ্য শিক্ষা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণীর সম্প্রচার কার্যক্রম শুরু হয়। প্রসার ভারতীর অপর বিভাগ হচ্ছে দূরদর্শন, যা এক ভারতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা। আকাশবাণীর সদর দপ্তর নতুন দিল্লির আকাশবাণী ভবনে এবং সেখানে ড্রামা সেকশন, এফএম সেকশন এবং ন্যাশনাল সেকশন রয়েছে। একই ভবনে ভারতীয় টেলিভিশন স্টেশন দূরদর্শন কেন্দ্র রয়েছে। 1927 সালে যথাক্রমে আকাশবাণী মুম্বাই ও আকাশবাণী কলকাতা স্থাপিত হয় এবং দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়। এটি 1930 সালে জাতীয়করণ করা হয় এবং তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা অর্থাৎ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন নামে পরিচিত হয়। পরবর্তীতে 1957 সালে এর নাম পরিবর্তন করা হয় আকাশবাণী। 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করল তখন অল ইন্ডিয়া রেডিওর 18টি ট্রান্সমিটার সহ 6টি সম্প্রচার কেন্দ্র ছিল। বেতার সম্প্রচারের ব্যাপ্তি ছিল ভৌগোলিক পরিসীমার 2.5% এবং জনসংখ্যার 11%। ভারতের স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর দ্রুত বিকাশ ঘটে। বর্তমানে আকাশবাণীর 144টি মাঝারি কম্পাঙ্ক, 54টি উচ্চ কম্পাঙ্ক এবং 139টি FM ট্রান্সমিশন সহ 215টি সম্প্রচার কেন্দ্র সমন্বয়ে সম্প্রচার নেটওয়ার্ক চালু আছে। অল ইন্ডিয়া রেডিও ভৌগোলিক পরিব্যাপ্তির 19.42% এবং 99.13% জনসংখ্যাকে এই সম্প্রচার সেবা দিয়ে যাচ্ছে। আভ্যন্তরীণ জনসংখ্যার জন্য অল ইন্ডিয়া রেডিও 24টি ভাষা এবং 146টি উপভাষা এবং আন্তর্জাতিক শ্রোতাদের জন্য 17টি ভারতীয় এবং 10টি বিদেশি ভাষা সমন্বয়ে সর্বমোট 27টি ভাষা বেতার সম্প্রচার করেছে। আকাশবাণী শব্দটির অর্থ আকাশ হইতে বাণী বা দৈব বাণী। হিন্দু, জৈন ও বৌদ্ধ কাহিনীতে স্বর্গ ও মর্তের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে আকাশবাণীর উল্লেখ রয়েছে। ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস যখন তার নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও লিখেছিলেন তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক কবিতার মাধ্যমে তার নাম আকাশবাণী লিখেছিলেন। কলকাতার নিম্ন তরঙ্গ পরিষেবার উদ্বোধনের উপলক্ষে তিনি সেই কবিতাটি রচনা করেছিলেন। 1936 সালে মহীশূরে তার বাসগৃহ বিত্তল বিহারে ভারতের প্রথম বেসরকারি বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পর MB গোপালস্বামী বেতার প্রসঙ্গে আকাশবাণী শব্দটি ব্যবহার করেছিলেন। তার বাসগৃহ আকাশবাণীর বর্তমান মহীশূর বেতার কেন্দ্র থেকে প্রায় 100 গজ দূরে অবস্থিত। জানলেন আকাশবাণী নিয়ে কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, আর সকাল অনুষ্ঠানে এবার জানুন পরিবেশ সুরক্ষা, এ নিয়ে কিছু কথা। পরিবেশ সুরক্ষার সবচেয়ে প্রচলিত সংজ্ঞাগুলির মধ্যে একটি হলো প্রাকৃতিক বিশ্বকে রক্ষা করার জন্য সংস্থা এবং সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, কখনো কখনো পরিবেশ সংরক্ষণ হিসাবে উল্লেখিত। এই ধারণাটি এই কঠিন সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিবেশ বাঁচানোর কয়েকটি উপায় এবং ভবিষ্যতে কী হতে পারে তা আলোচনা করার আগে আমরা বাস্তব দৃষ্টিকোণ থেকে পরিবেশ সুরক্ষা

কী সেটা জানি। পরিবেশ সুরক্ষার প্রধান লক্ষণগুলি যদি বলি, যদি এটা স্পষ্ট যে পরিবেশ সুরক্ষা আমাদের পরিবেশকে বাঁচানোর ক্ষমতার সাথে সম্পর্কিত, এর আরেকটি প্রাথমিক নীতি হলো পরিবেশের সাথে মানুষের সম্পর্ক। এই কারণেই শিল্প বিশেষজ্ঞরা আমাদের অস্তিত্বের উন্নতির লক্ষ্যের কথা উল্লেখ করেন এবং একই সাথে এমন গুরুত্বপূর্ণ সম্পদ সংরক্ষণ করেন যা একবার নিঃশেষ হয়ে গেলে পুনরুদ্ধার করতে শত শত বছর সময় লাগতে পারে। পরিবেশ সুরক্ষা সংস্থাগুলি বিভিন্ন বিষয় নিয়ে উদ্বিগ্ন, যদিও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বর্তমানে সবচেয়ে প্রাসঙ্গিক হুমকি, পরিবেশ সুরক্ষা পরিষেবাগুলি অন্যান্য বিষয়গুলি সমাধান করে থাকে, যার মধ্যে রয়েছে দূষণ, অতিরিক্ত জনসংখ্যা, বর্জ্য নিষ্কাশন, বন উজাড় করে ফেলা, জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করা। আমরা দেখতে পাচ্ছি মোকাবিলা করার মতো অনেক বিষয় রয়েছে, তাই এর সাথে সম্পর্কিত পরিবেশ সুরক্ষার সমাধানগুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে লক্ষ্যবস্তু করতে হবে। এসএফসি এনার্জির দলটি কীভাবে তাদের ভূমিকা পালন করছে সে সম্পর্কে আরও অবগত হতে হবে। অবশ্যই সরাসরি আমাদের এই বিষয়গুলি নিয়ে জানা প্রয়োজন। পরিবেশ সুরক্ষা বিশ্ব বর্তমানে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে তার কোনো সমাধান নয়, বরং পরিবেশ সুরক্ষার ধারণাটি দীর্ঘমেয়াদী। অন্যভাবে বললে সমাধানগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে, তাই এটা যুক্তিসঙ্গত যে একটি সক্রিয় ভূমিকা গ্রহণ করাই শুরু করা সর্বোত্তম উপায়, যদিও এর প্রভাব রাতারাতি দেখা নাও যেতে পারে। কিছু কৌশল রয়েছে যা ইতিমধ্যে গ্রহণ করা শুরু হয়েছে, যেমন নির্দিষ্ট গাছ কাটার পর উপর বিধিনিষেধ আরোপ করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার উপায় হাইড্রোজেন ফুয়েল সেল, বিদ্যমান ফুয়েল সেলের দক্ষতা বৃদ্ধি করা, স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পুনর্ব্যবহার, শূন্য কার্বন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, গৃহস্থলী পণ্য থেকে সিএফসি নির্মূল করা। এই পরিবেশগত সুরক্ষাগুলির মধ্যে কয়েকটি অর্জন করা অন্যগুলির চেয়ে বেশি কঠিন হবে, এটা উল্লেখ করা সমীচীন যে সরবরাহ ও ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সংস্থাগুলোকে ঝুঁকি মূল্যায়ন, অর্থনৈতিক সম্ভাব্যতা এবং বাস্তবায়নের সময়কালের মতো পরিমাপকগুলো নিয়ে সচেতন থাকতে হবে। বিশ্বজুড়ে দেশগুলি এখন পরিবেশ সুরক্ষার ধারণাটিকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে, যদি উন্নয়নশীল দেশগুলো এখনও পিছিয়ে থাকতে পারে। পশ্চিমা বিশ্বের বেশিরভাগই পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তাদের পদ্ধতির উপর অনেক বেশি জোর দেয়। উদাহরণস্বরূপ যুক্তরাজ্য 2050 সালের মধ্যে সমস্ত কার্বন নিঃসরণ থেকে মুক্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। পরিবেশ সুরক্ষার প্রভাব জোরদার করার অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানির নির্গমন সংক্রান্ত বিধি বিধান কঠোর করা এবং এই নির্দেশিকা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তি আরোপ করা, নবায়নযোগ্য শক্তির উৎসকে উৎসাহিত করা এবং একইভাবে একটি কার্যকর কৌশল যা ইতিমধ্যে অগণিত সরকার গ্রহণ করেছে। তবে পরিবেশ সুরক্ষা গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেই সম্ভবত দীর্ঘমেয়াদী অগ্রগতি নিশ্চিত করার সর্বোত্তম উপায়। জানলেন পরিবেশ সুরক্ষা, এ নিয়ে কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, আর সকাল অনুষ্ঠানে এখন জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। আজকের প্রসঙ্গ গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হলো পাকস্থলীর আস্তরণের প্রদাহ। এটি অল্প সময়ের জন্য হতে পারে বা দীর্ঘস্থায়ীও হতে পারে। কোনো লক্ষণ নাও থাকতে পারে, তবে সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেটের উপরের অংশে ব্যথা। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি, বমি ভাব এবং বমি, পেট ফাঁপা, বদহজম ক্ষুধামান্দা এবং বুক জ্বালা। জটিলতার মধ্যে পাকস্থলীতে রক্তপাত, পাকস্থলীর আলসার এবং পাকস্থলীর টিউমার অন্তর্ভুক্ত থাকতে পারে। অটোইমিউন অটোফিক গ্যাস্ট্রাইটিস, পারনিসিয়াস, অ্যানিমিয়ার মতো সমস্যার কারণ হতে পারে। সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে হেলিকোবাক্টার পাইলোরি সংক্রমণ এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার। অন্যান্য কারণগুলির মধ্যে আরও রয়েছে অ্যালকোহল, ধূমপান, কোকেন, গুরুতর

অসুস্থতা, অটোইমিউন সমস্যা, রেডিয়েশন থেরাপি এবং ক্রোনস ডিজিজ, এন্ডোস্কোপি, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিরিজ নামে পরিচিত এক ধরনের এক্সরে, রক্ত পরীক্ষা এবং মল পরীক্ষা রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে। এরকম লক্ষণযুক্ত অন্যান্য অবস্থার মধ্যে রয়েছে অগ্ন্যাশয় প্রদাহ, পিত্তথলির সমস্যা এবং পেপটিক আলসারের রোগ। প্রতিরোধের মধ্যে রয়েছে অন্ত্রে জ্বালা সৃষ্টিকারী এবং উপসর্গ সৃষ্টিকারী জিনিসগুলো এড়িয়ে চলা, যার মধ্যে রয়েছে অ্যালকোহল, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, তামাক এবং কিছু নির্দিষ্ট খাবার। জ্বালা এবং গ্যাস্ট্রোডুনাল আলসার প্রতিরোধ করার জন্য NSAID চিকিৎসা শুরু করার আগে যে কোনো অন্তর্নিহিত সংক্রমণের চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসার মধ্যে রয়েছে অ্যান্টাসিড, এস্টু ব্লকার এবং প্রোটন পাম্প ইনহিবিটরের মতো ওষুধ। জানলেন স্বাস্থ্য বিষয়ক কিছু কথা, এতে আর শুনলেন গ্যাস্ট্রাইটিস নিয়ে কিছু কথা। তো শ্রোতা বন্ধুরা, আজ সকাল অনুষ্ঠান আজই পর্যন্তই। এই অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এত করলেন অনুষ্ঠানে আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রীমোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
1: অক্টোবর 2025 নরওয়ে

0: आइसलैंड और अन्य एफ्टा देशों के साथ हमने ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया और कुछ ही महीने पहले हमने भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया जिसमें डेनमार्क, फिनलैंड और स्वीडन भी भागीदार हैं। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में एक नए स्वर्णिम युग की शुरुआत करने जा रहे हैं।
1: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতে বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
0: আজ হম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো या वेस्ट एशिया हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत हैं कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है नो कॉम्प्रोमाइज नो डबल स्टैंडर्ड।
1: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, চার দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো টান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটির গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে, সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ানিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভাজ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভাজ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই চারটি স্টেশনে ট্রেন কোলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে DGC আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। IPL ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। IPL ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। গতকাল আগরতলায় পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখন পর্যন্ত শহর এলাকাগুলোতে 2,845টি সোলার ইউনিট বসানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একদল তাঁত শিল্পী ও কারিগর গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপচারিতার সময় তাঁরা রাষ্ট্রপতি ভবনের অ্যাট হোম অভ্যর্থনা অনুষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মুর্মু তাঁর বক্তব্যে কারিগর ও তাঁতিদের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে তাঁদের শৈল্পিক জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে পারে এবং তাঁরা আত্মনির্ভরশীল হতে পারেন। ভারত ও নর্ডিক রাষ্ট্রগুলোর অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এবার সবুজ প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলগত অংশীদারত্বে উন্নীত করা হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত এক দশকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য 4 গুণ এবং ভারতে নর্ডিক দেশগুলোর বিনিয়োগ প্রায় 200% বেড়েছে, যা উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি করেছে। অন্যদিকে নর্ডিক নেতারা গণতন্ত্র ও আন্তর্জাতিক নিয়ম নীতির রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভারতের সাথে কাজ করার আহ্বান জানান। পরিশেষে বৈশ্বিক ইস্যুতে প্রধানমন্ত্রী ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধের দাবি জানান। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর একটি কেন্দ্র হচ্ছে আগরতলায়ও। আগামী 24 মে উমাকান্ত একাডেমিতে এই কেন্দ্রে রাজ্যের যুবক যুবতীরা পরীক্ষায় বসবেন। পশ্চিম জেলার জেলা প্রশাসন জানিয়েছে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাশাসক ডক্টর বিশাল কুমার উমাকান্ত একাডেমির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সেখানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে আসন্ন নিট ইউজি পুনঃ পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পরীক্ষা পরিচালনায় সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, পূর্ববর্তী পরীক্ষা প্রক্রিয়া চিহ্নিত সমস্ত ত্রুটি অবশ্যই সংশোধন করতে হবে। বৈঠকে পরীক্ষার ব্যবস্থার সঠিক পর্যবেক্ষণ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের সাথে সমন্বয় সভা করার নির্দেশও দেওয়া হয়। বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণে গতকাল আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচী গৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ছিল আলোচনা সভা এবং বহুভাষী কবিতা পাঠ। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সভাপতি শুভব্রত দেব তাঁর ভাষণে ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও ভাষাগত সম্প্রীতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি নন্দকুমার দেববর্মা, অধ্যাপক সেলিম শাহ ও কবি রামেশ্বর ভট্টাচার্য। বহুভাষী কবিতা পাঠে রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, সরকার পরিচালনা করাই শুধু নয়, প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই বিজেপির মূল উদ্দেশ্য। গতকাল আগরতলার নতুন নগরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন। শ্রী সিংহ রায় দলীয় সংগঠনকে মজবুত করতে জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল গতকাল জিনানিয়ায় দলীয় নেতা তপন দাসের বাড়ি পরিদর্শন করেন। সম্প্রতি শ্রী দাসের বাড়িতে কথিত হামলার অভিযোগ প্রসঙ্গে শ্রী সরকার সংবাদ মাধ্যমকে বলেন, আক্রমণ করে কারো মনোভাব বা মতাদর্শ পরিবর্তন করা যায় না। তিনি এলাকায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী শিবিরগুলোর সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে গতকাল কাঞ্চনপুর মহকুমা শাসকের নেতৃত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার আশাপাড়া, ভান্ডারিমা ও গোছিরামপাড়ায় ব্রু শরণার্থী শিবিরের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হয়। এইসব প্রকল্প যথাযথভাবে রূপায়িত হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ইটভাটা মালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়াতে গতকাল আগরতলায় শ্রমভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্য শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয়ভূষণ দাস জানান, ইটভাটায় 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কাজ করালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইটভাটা মালিকের বিরুদ্ধে FIR দাখিল করা হবে। তাছাড়া ইটভাটাগুলোতে শ্রমিক পরিবারের শিশুদের যত্নের ব্যবস্থা থাকা, শিশুদের দেখাশোনার জন্য মহিলা কর্মী রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলে বৈঠকে অবহিত করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনুরোধ 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সদর এ দল 142 রানে মোহনপুরকে, নিপকো মাঠে জিরানিয়া 47 রানে তেলিয়ামুড়াকে, মেলাঘর মাঠে আম্বাসা 81 রানে কাঞ্চনপুরকে, ধর্মনগরের মাঠে কৈলাসহর 1 উইকেটে লংতলাই ভেলিকে,
শান্তির বাজারের মাঠে অমরপুর 62 রানে বিলোনিয়াকে এবং বিলোনিয়া মাঠে ধর্মনগর 154 রানে সাবরুম দলকে পরাজিত করে। আর দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। সালচি সালকা আমচাই হাস্তে রগ্নি বদল দলসাই আকনি মানে ইসরাম নাই তেই তাঁতি মিয়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মুবাই মালাইখা ককলাম সালাইমা জোড়া বড় রাষ্ট্রপতি ভবন এক হুম্বরম পান্দানি কক্ন রমৈ তিসাও তেই বরগ্নি সামুংন ফুনুকানি শেপ খ্লাই রমাবাই খা কাহাম ইয়াফরকা রাষ্ট্রবক্রবিনী ককনা রকমাবো বরগ্নি চুবাচুনি নাঙ্কুকমা রগ্ন ফানবক্সিনী ককনা রেখা ভারত নর্দিক রাষ্ট্ররগ্নি মানজাক মুগ্ন কতাল থায় তলাংনাও কাইসা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অকক্ন খুসা উইশাকা উলথাম ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমানি ইয়াগুলো মিয়া কথাজা ককতুমা থুমনাই রগ্নি থুম মন্ত্রীবক্রক শাখা অবখাকনৈনি হালকতাবো কখরাং তাংসেপ তৈ কতাল সেপ রগ হামক্রাই তুবুয়ানো মন্ত্রীবক্রক খুরসাকা থাংনাই বিশি গবাঙ্গ কনৈ হাকতরনি বিশিং বানিয়াও হামক্রাই বাক ব্রুই বাং মানকবৈ ভারত নর্দিক হাকতর রগ্নি রাংবক সিনমুং রাও নৈরা বাংখা আইঙ্গ নর্দিক অজারক লুকু ফান্তৈ হায়ুং বেরেমনি রায়দামানি ভারত বাই সামুং তাংনানি কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতাল বসকাংনি নিট ইউজি আমজক ফির মুংনি যুগালি মুং নতুই কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্দানো তুই দুলখা আমজক মুং স্রাই স্রাই কাহাম করংতই পাইরানি শাখা ফানবক সিনকা রংমন্ত্রী মন্ত্রী ফানবক সিনই শাখা ক্রাক নাইমথাংনি বিশিংতই চায়াক রৈখাই

এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন সাধনা সরগম, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত।

0: এ দেখুন, শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন আজকের কবিতা। এই অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবে অভিরূপ ভৌমিক, বিলুনিয়া হলি স্পিরিট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
1: নমস্কার, আমার নাম অভিরূপ ভৌমিক, আমি ক্লাস ফোরে পড়ি। আমার স্কুলের নাম হোলি স্পিরিট স্কুল। আজকে আমি একটি কবিতা বলতে যাচ্ছি। কবিতার নাম হলো বাংলা ভাষা, কবির নাম অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দ্বার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া, আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধু বঙ্কিম নবীন, ওই ভাষার ওই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মামা বলে, ওই ভাষাতেই বলব হরি সাঙ্গ হলে কাদা হাসা।
0: শুনলেন আজকের কবিতা। কবিতা পাঠ করে শোনালেন অভিরূপ ভৌমিক, বিলুনিয়া হোলি স্পিরিট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।

আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন ছোট্ট সোনাবন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনায় সুর নন্দন শান্তির বাজার সংস্থা।

গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। ত্রিজগতে গুরুর চেয়ে বড় কেউ নেই, তাই তাকেই পরম ভক্তি সহকারে উপাসনা করা উচিত। তাই আমাদের অনুষ্ঠান আমরা গুরুর অষ্টকম দিয়ে শুরু করছি।

এবার আমরা খেলিছই বিশ্বলয়ে গানটি শুনব। আমাদের শোনাবে আমাদের বন্ধু বর্ণাশ্রী। এই গানের মধ্যে দিয়ে কবি যে দর্শনের আলোকপাত করেছেন, তাতে যেন তিনি বুঝিয়ে দিয়েছেন ধর্ম বিষয়ক মানুষের চূড়ান্ত সমাধান স্রষ্টার কাছে। কবি নজরুল ইসলাম মানুষকে দেখেছেন সামগ্রিকতার নিরিখে, ধর্মকে দেখেছেন স্থান কাল নিরপেক্ষতার প্রেক্ষাপটে। ব্যক্তিক স্বার্থ, ব্যক্তিক ধর্ম নজরুল ইসলামের কাছে তাই সুদূর পরাহত হতো।

সংস্কৃত শিব শব্দটি একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু ও মহৎ। ব্যক্তি নাম হিসাবে এই শব্দটির অর্থ মঙ্গলময়। প্রকৃতির তিন গুণ অর্থাৎ সত্ত্ব, রজ, তম এর অতীত যিনি, এক কথায় যার নাম উচ্চারণে মানুষ পাপ মুক্ত হয়, তিনি ভগবান শিব। এবার আমরা সবাই মিলে শিব স্তোত্র শুনবো।

অন্ধকারকে যেন করি না ভয়, অন্ধকারেই তো হয় জোছনার জয়। অন্ধকারের কোনো আলো নেই কে বলে, চাঁদ আর তারা সে তো অন্ধকারেই চলে। গভীর ভক্তি ও বিশ্বাস যখন হৃদয়ে সৃষ্টি হয় তখন সেটা এক ধরনের নিঃশর্ত আত্মসমর্পণই হয়ে থাকে। তখন যে কোনো কিছু আর চাইতে হবে না, কারণ চাওয়ার আগেই তিনি সব চাওয়ার ইচ্ছাকে নস্যাৎ করে দেবেন। যখন জীবন শুকিয়ে যায়, ছায়ারাও গিয়ে আড়ালে লুকায়, বেঁচে থাকার দায়ে যখন আলোর প্রয়োজন, এ যেন হয় তোমার নিজের সাথে নিজের কথোপকথন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি বিভিন্ন ভক্তিমূলক গান নিয়ে। আজকে নটরাজ একাডেমি পরিচালিত শিশুমেলা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলাম আমি কুন্তলা, আর আমার সাথে ছিল আমাদের বন্ধু প্রদীপ্তা, স্নেহাশ্রী, অর্জিতা, আবৃতা, নীলাঙ্কনা, অভ্রনীলা, অদিতি, সায়রী, রিয়া, অন্তরা, অঙ্কিতা। শ্রী রামচন্দ্র কৃপালু এই গানটি দিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা। অনুষ্ঠানটির পরিবেশনে ছিল সুরানন্দন ভারতীয় শিল্পীবৃন্দ শান্তিরবাজার আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।

এক সময়ে এই চিঠি ছিল আমাদের যোগাযোগ এবং আদান প্রদান, খবর আদান প্রদান, কুশল বিনিময়ের একমাত্র মাধ্যম। বর্তমানে প্রযুক্তির যুগে তা অনেকটাই হারিয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, গান গান অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি ওম শান্তি ওম ছবি থেকে। শিল্পীরা হলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি ভুল ভুলাইয়া ছবি থেকে। শিল্পীরা হলেন শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমার।

শ্রোতা বন্ধুরা, গান গান অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি। বান্টি আর বাবলি ছবি থেকে শিল্পীরা হলেন অলিশা চিনয়, শঙ্কর মহাদেবন এবং জাভেদ আলী।

0: অনুষ্ঠানে বেলা গানটি শোনাচ্ছি রকিব ছবি থেকে শিল্পী গায়ত্রী গাঞ্জিওয়ালা।
1: Precious.

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছি, নো এন্ট্রি ছবি থেকে। শিল্পীরা হলেন সোনু নিগম এবং আলিশা চিনয়।

ਦੇ ਗੱਲੇ ਵਿੱਚ ਕਰ ਐਂਟਰੀ, ਇਸ਼ਕ ਦੇ ਗੱਲੇ ਵਿੱਚ ਕਰ ਐਂਟਰੀ। শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ করছি আজকের মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানটি আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মিলনিয়া। এখন শুনুন সিটিজেন্স কর্নার এই অনুষ্ঠানে হারানো দিনের গান। অনুষ্ঠানে আজকে প্রথম গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিটিজেন্স কর্নারি অনুষ্ঠানে হারানো দিনের গান অনুষ্ঠানে। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অল্পর দুটি গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি শুনুন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো সিটিজেন্স কর্নার অনুষ্ঠানে হারানুদ্দিনের গান এই অনুষ্ঠানটি, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যাহতি পরেই আগরতলা কেন্দ্রের থেকে এফএম উজ্জয়ন্তীর ককবল অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে।

সময় খাবাং হুঙ্কে ফাইদে অজরাও খনালাই নেই বিনি খনা তক সাকমানি রচাপং সারা জাপাই ডক মেগা হার সাই ফেমু জেন তো হুঙ্কে খনা দেই নিনি খনা তক সাকমানি ও রচাপং তে জো তোমারে কিজিং সং নরপ খনা দেই খাকলাই ও বুকুক ন কারিব তে খরকসাই খরকসাই নিলে ও রচাপং খনা তক সাকমানি ও খব সাগি ফানো মানলে না হুঙ্কে খনা দেই ও রচাপং

আওয়াসক জড়াতে চেং আকাশবাণী নেই বেশি চুকুচি বুমানো রোগে থেসা থাইনি কক খানা লাইকা চিনি স্যার সুবলচন্দ্র দেববর্মানি খুকতে আগে ভাই দিয়ে চিন্তা বহাই নহয় এস এম এস নাইলাই নাই তাই চিনি খানি রেচাপং পান্ডাও গিফিলি থাকবে না এঙ্কাই খানি রেচাপং পান্ডাও তাবো গজরাও এস এম এস রহনা এঙ্কা হ্যালো বাই আনু রেচাপং খানা রেদি রেচাপংনি কক থাই নাইথক কুম্বার বারি তঙ্গ সিঙ্গার বিবা তাই সুহেল দেববর্মা আনিমু বিশু ত্রিপুরা কামি উত্তর ছুনাইছড়ি বিলুনিয়া হামবাই কেন বেলাইনু হামবাই তাকে বিশু রুচাপন খানা হিনি কহরমানী বাকে হাজারও এস এম এস ক্লাইমানি বাকে হিঙ্কে রুচাপন খানা ব সাহরকা নাইথক খুম্বার বারে দঙ্গ রুচাপং খানা হিনে হিঙ্কে ফাইদি খানা লাইন হাজারও বিখ্রাতক জামানি রুচাপং হিঙ্কে খানা দি তাকে বিশু নিখ্রাতক জামানি রুচাপং তে যত মানে কিছু সঙ্গে খানা দিই ও খানাতক রুচাপং

ওহাইকে দাবক হজরা ওজন সাইমান রাইনে দাবক সজরা মানমানি কক বড় ককতমা বুবাগ্র কিসা সালচি সালকা আমচাই হাস্তে রকনি বদল দলসা ইয়াকনি মানে স্নাম নাই তাই তাঁতি মিয়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রভক্রক দ্রৌপদী মুর্মুবাই মালাইখ্যা ভারত নর্দিক রাষ্ট্ররগ্নি মানজাক মুংন কতাল থায় তলাংনা সাকলাইখ্যা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতালো বিসকাংনি নিট ইউজি আমজক ফির মুংনি যুগালী মুংন তুয়ে কাইশা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্ডাও তুইদুলখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি শালনি চুংফেরাং আচারিমুং তেই সামঙ্গ ফুনাংনাও লুকুরগ্ন তেইব গবাং খাবাচারণা নাহারে গ্রংজাক নাইখুংনি অফিসার রগ্ন ককবিতি রেখা সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি আমজকমুং নেইসাই নেজিদকনি কেন্দ্র আগরতলাওব কাইশা টঙ্গানে জনজাতি হামক্রাই নাইখুঙ্গ জনজাতি রগ্নি বেবাকক শিলচামুং খানানা তেই জংজালিয়া কাকরনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম জয়েল ক্লাইজা কাহনী শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা রংকচার নাইমো থাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তেই মাদ্রাসা আমচুকমুংনি খারিনি কাংবলাই তেই সার্টিফিকেট তিনি রোজাগানো হাস্তে হপাং হাস্তে গনাগৈ বেবাগৈ খুং সারা অঙ্গনওয়ারি কেন্দ্র ও ইংলিশ মিডিয়াম সেলাইনা সামুং চেংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক হাস্তে বেরেমনি উমর চিথাম বিশিনি ক্রিকেট বাতাইমাও মিয়া কায়দক থংমুং অংখা তিনি নখা কিসা মোনাকজাক টঙ্গানো হাস্তে নিকিসাসে হাঙ্কর ফেরাং গগৈ ওয়াতৈ ওয়াইফানো মানো তিনি শালনি শাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙ্গি মানো আশুক জরাতে খোনাবাইকা তাবু সুজরা মানমানি ককবর ককতমা বুবাগ্রকে ফাইদে অজরাও এস এম এস নাইনে সাবতাম সিহরকা সিহরনাইঙ্কা বেলবাড়িনি সঞ্জয় ককবর গসপেল সং যে কোনো কাইসা খোনা রোজা দি বাই হামবাই কেন নব বেলাইনো হামবাই তাকু সঞ্জয় রোজাপুং খানানি কহরকা গসপেল রোজাপুং খোনালাইনে খাখলাই অরোজাপুং খাতক জাগানো তাকু অরুণ জমাতিয়ানি খরাঙ্গ বেলাইনো খোনাতক গসপেল রোজাপুং গে খোনা দি তাকু সঞ্জয় নিনি নিনি বাগে অরোজাপুং তে যত মারে কিচিং সং নরব খাইনাই দি অখনাতক রোজাপুং।

0: Omo, tamong manik lai kha. Tabule ang bo kisi sakha koroma ha nyong rakha. O phayung rangga nokhalang mani bo. Dini ba ke hati basa ka uithang ka. A maim kupu bai malai da, biang biang ui tong kana. Malai ma ya gulobo. Phayung rangga to ko tam lang la khaina matong. Hai pha no. Ang si yang o sai chung kha khoru tong khata. Omo ra chakrak na buri chu kobor bo. Biang o tong, biang o phai. Jabu yo man ya. Hu sekang bai mia to mar mar sal nei phai ni thang ka ayang bo jora hai ki japon pheri yuk di bo jora mang no phai phai yuk dine buda phai ja no sai ma li ya phai na kai jora ngui no tong na kha phai phon ko tam leng ya phai ung rai nge phur ngui klang ma ti no tong ma ni ba gei ta bu su gora mung sa leng ja khu hai phan no cha kar ma na bole tuma hi man kok ba kot kot jai ja phai ung rai nge sa bo ba hai ke sekang bai re na sawi ma nei আনো ফরঙি কলং হাবা কট কট জাইঙ্গে হিন পাইখাই ন রাইঙ্গে বুতুয়া জাইঙ্গে হিন্দি হিনই আয়ং ব হাই হিংকা না বুড়ি কবর চাকরাং মাবো খাকো খিয়া খাই ন ভাই মানে সেলাই থাং মানে ন দই মা থাঙ্গু আনি ফায়ুং নি বুমু সেকাং সাউইসে আসুক কে কিরি জাগি খালাং হিংকাই আং বুতা অক্রাম নি মুং ন সেকাং সাকাই বা তে বসে বিপ্রা লাঙ্গ না হেমা তংলা কপাল নাম যতুই তিনি তে ওইসা আর চাকরাং মা ফায়ানি হিন্তানি ফাজা খাইলে আনি বুম নটা সঙ্গ সাবি না এগেরা না কট কট জাইঙ্গে হিন পাই খাই বুতুয়া রাইঙ্গা জাইঙ্গে হিনই নাইগ্রা না তাম বাইং এ ভাইজা খো ও চাকরাং মা জোরা হাই কিজা ফোন ফেরি হ ও মা ও মা ও মা আমো মুখাং নটা সলি ভাইজা খো আসা
1: কট কট জাইঙ্গা
0: বুতুয়া রাইঙ্গা জাইঙ্গা
1: এ তাবুক সে অংশিও এ বুতুয়া নং বিয়াং খানাই নং বিয়াং খানাই হাজি ইয়াঙ্গ বুকু খোয়া দে বুঝলাই পারে দে তাবুক লাইন খাদা তাবুক নং নক ফায়ং রাঙ্গিয়া ন তামো শাসক নাই তামো শাসক নি ইয়া বুকু বাই হায়াকু বন ও জাবরা বিশিঙ্গ ইয়াকুং ইয়াক খাওয়াই হুই ক্লাং খাই না যাওয়ানো তাই ও বুস লাইন খাই অর ন হাকর সগুই ভবই ক্লাং সে নাই খা এই ইয়াঙা ফাই দে ও জাবরা বিশিঙ্গ হাব দি এই অর গর গতং দে ইয়াক তো উল্টা খাজাক ন তবে ইয়াকুং কং নে চাবই খাগ্রা না
2: হিলিক মানে নকল কমায় ফুনে বুয়া কং নেই তাম গাড়ি নক সিং সিং সা আনি বুখা মিটিং মাখাই নাইয়া থাঙ লাগদো আতা ও আতা এ গরি খান আতা বো আনি ককটি টংলিয়া না বিয়াং সাবো তামো কলাই ফাইকেনা ও মিশুং রং বিয়াং নিহাসুক বুতাং বিতাং ফামে কলাই খিয়া হাই অরো বুথি থপসা ও অরো বুথি থপসা হাই দিয়া হাই ইয়াং সুতে বাংলা সা ও থিবা ও জাবরা বিশিং নিছি কসো খ্লাইমা হাইবলা তামো তঙ্গ জাবরা বিশিং গো হে নুং অরো যা ও সাবনো নমো হাই কলাই খাসা আতা হাই বসাল বকরি কি হাজা ও দঙ্কা হিন্দি গাড়ি গো হিমগারা দি নঙ্গর তো সুবরা দো আঙ্গ মিশন বিয়াং গাছ বুতাং বুতাং বদল বদল খেয়ে গই থাং নাইগ্রা না তো সুবরা দো তাতা অনেক তো সুদন ফাই তো আং এ ও মিশন রক বা ও হাকর বিশেষ হাওলে ব্লাসা তামো তঙ্গর ও নকল আসা অমুনিছনি বসলাই নাতাব তাবক বিথিছে মা খলগনে বেলে বিয়াঙ্গ বড় মানে বিথি রক ও ই কলে গানাগিরি না বেগুন মানবে খেবলা সা অব ন বিফাংথ তোমার সাকাব ন মাত্র খুব চিনে খা এই এংখা বি ক বিয়াং খোলা দাতা খোলা খোয়াগ্রালা এ খোয়া দি এ তোমার দো এটা কিসাতে কিসা এ এংখা তাবুকলে খরচ অংখা হ্যাঁ তোমার দো সারাপসা আয়া কিসা শুই ফাইগ্রে না তং সৌদি ও মাং টংখা আয়াং গ্রী আয়াং টংখা ইয়াং গ্রী তোমার বো হাইসিমা টংসিবলা উফ এ দংখা দংখা না আতা কক সাবি নাইগ্রা লাসিলা
0: চাখা ফাইং চাখা ই গো আং সরাই সরাই খাইন কক সাবি মানখা সামানি তে দুনামা রকব গরি খা ফাইং আগিনে হাইকেন সরাই সরাই সকা ফাইং
2: দহাইকে তারপর সাগ্রা দি নন সব মহাকে গলাম ফাইকিয়া নান কক তৈ টংলে না আতা
0: না গার জাদি ফাইং নি কক তৈ টংয়ে বাকিন আনি মতি হালক ব্যাং নি জানিব চাকরকমা মঙ্গুই বুড়িছি খরকসা তিনি বাইকাই সালতাম কাখা দি পরখাইন ফাই ফাইও তৈ নং ফরঙ্গুই গলাংমা হাইকে ন সাপায়ু কট কট জাইঙ্গে হিনৈ হাইকে আংব নং সালাংমা হাইকে ন সাসকতা রাইঙ্গে বুতো জাইঙ্গে হিনৈ হাইকে ন ফাইমানি সেলাই থাংমানিছি মা দলাঙ্গু হাইকে মাং না উসাকাংমাই মিয়া জরাতিলে চাকারাকমা ফাইমানি সেলাই থাংমানি ন দই মা তংমানি আবসে আং ন ওয়ানসুক লাঙ্গু ফাইংনি বুং সকাং সাউসে আসুক অঙ্গু হিংকাই আং অক্রানি বুং সকাং সাকাইছে তেই বঙ্গানি হিনই ওয়ানসুকুই তিনি দিপর ফাইফ্রুখাই বুতোয়া রাইঙ্গা জাইঙ্গা হিনি সাজাক লাংখাতা হাইকে বাতে বড়নে কাহামা টংসিসা হাই রকমসু কথা ফাইও
2: গোথাং টংসাক আনি কপন তানর দি হায়া খাই নং ডাক্তার থাই বুঝি খাদা
0: হা ভাই ন খাবাই ফিল জাগি থাকিব আংলেতে মতে আকল অংলিয়া ফাইও দোকান ফাইও নং থাংমানি নো কিসা সাহু খনারিগ্রা দি
2: আনি বা সামু খাকসা জাজক নতা মায়ং কুফুন বুথারই কাবুইছে বিনি বুয়া কং নই তুই ফাইকিয়া ই ক সিন গারিং গান অন ঠিকলাই ফাইদ্রব
0: ও আবত সাসিং আতমসা হা কলিমানি
2: আবো নতা মায়ং কুফু তরমানি আবো তরমনা দ সলি তংসিবা আং থাংমানি সালন মালাই দিখা আমায়ং কুফুন
0: বলখাই
2: সাল হাতই হাতই জরব মালাই দিউ দঙ্গর কতমা অর সত্য কুবুই তংমানি বলং কুথু কচারো
0: আবো নলখাই
2: আপুনি সিমি রলাইমাং রলাইমাং তিনি হর থাকাই আজুক মারি মারি ওসে বন বুথার সুগুই বিনি বয়া কংনি ন সগগি কারিউই তুবি অর তাবুক ন সকফাই মানছিউ
0: মা উলখাই
2: আবসে আয়াং গানা গিনি বাহগি পাইসুগুই নাইটক নাইবে সুক্কা রাজকুমারী গরন্তি ন খাই নুসুনুক বুলিয়া গরন্তি মায়ং কুফুনি লগি কিছু করিনা বিয়াং রগ সে এংখানা দহাকি আতা সাগ্রাদি নন বসাই রাসুই কলাংনাইলে বিয়াংটি ফাই তাই বিয়াংটি থাং নং সাইদেমান
0: ফাইমানি কাই সাসলাবি মারিয়া বিয়াংটি ফাই তোমাখাই থাংমানি খেলে ই ক উ জোড়া দুক বুফাং গসংজাং নো দানো হুরকা আ বুদুং ন রমুই ন তলাও বিসঙ্গ হাবুই থাঙ্গু
2: বুঝিখা নিনি বসলাই ন সরাব রমানি আ বুদুক ন নাহারি বিদি খলুই তু ব্লাসা বুফাং ইয়াফাঙ্গ হাকর দতং কাহামকাই নাগুজাকলিয়া দাকন নঙ মায়ং গুফু বুয়া ন মুরগি গানগু টংসুগ্রা দিদো আতা আং থাঙে কিসা রুগি নাইগ্রানা
0: আকন
2: আবুনি উলসে গরন্তি ন মা নাইতো লাইনে
0: ফাইং থাংপা ন সেখাংনি হাই আসে দুগি যা তঙ দিদো আচা কারক মাবাই মালাই খাইছে ববাইছে তে বংলাইয়ানো
2: নিনি বসলাই রাসে কলাংনাই আচা কারক মনদা আং ইয়াকার নানি সেখাংনি হাই আনি কক খনাই তা অং দিপিয়া জেসা ফাইতং জেসা ফোন ফাইতংথং কট কট জাঙ্গিয়া হনপাই খাইন কক থাইসন অংনা নাংনাই রাঙ্গিয়া বুতোয়া জাঙ্গিয়া বুঝিখানা বলে
0: বুঝিখা ফাইং বুঝিখা ফাইং নং হাতি বারসারম্বই আ মায়ং কুফু বাই চবা মাং সিরিলাই মা টংকা হিংকাই তা মনো চাউই টংকা সানো মূসা সক চালাং দিতা
2: আনি চানানো কক নং তা ওয়ানসক দি চবা রতিন আনি চামং আং চাউই ন তঙ্গু আং কিসাপনো অবুক চাতং গিয়া নং সে তিনি নি কোতা মাচাই খনা চাউই পাইদি নং আং থাংকা
0: ডাকন থাং দি কাহাম করংখাই দাতেন সকাই দি দো মতাই রক্তে বুয়া মতাই কথর খাই আনি ফাইং রাইঙ্গেন বনো সে মা সুরি থাই
2: অমত জোড়া ফানাংমা বুদুক জোড়া দুখছে আবু ইয়া ফঙ্গ মারি ওই রুগি নাইখাই ও ই কলে অবুফাং কতর তুই কত নি ইয়াফাং তুইছে হাকর কতমা তাইছে ও হাকর বিশিং তুই থাঙ্গাইছে দংখ ও বুদুক নি ইয়াফাং থাঙেন দংখ ব্লাসা Hei ama songotra ma, buduk nuru gino tangi na gira na. Ba, tebese tang bula, tebese tang ko. Abu nong kana, acha kara mang ni nok. Ba, abu ba raja khor hai se blasa, ha tala tamo hai nok rok. Ba, dogalam, te khotol bang masa na gira di. Tamo, kebese gira na blasa, siring siring. Hei, abu tamo, borok hacha. Hei, neng sabo, mutaja ataja, borok da. Nung sabo aro hake sajung?
3: Hai, tu narasing. Ang mutai boya, ang korok sa borok muni shuno. Nung lesha bongka, bahake biang ni oro shopahya.
2: Ang bo borok muni shuno korok sa, ani mungkai rangia. Raja ni busajik raskumari, bu mungkai goronti. No tuise, bong ni mayung kupu, raskumari no, kogi paimano, naitogi karina ni payo ang. Piaba, mayung kupu no le mangka, tai butari bupaikya. Tabuk ang raskumari no se, naitogi tunggu. Abunis sekarang ani ata ni bersalai rasunai cakrak manusia ang tabuk naik tuki paymani.
3: Ata ni ni ruk shonai paymani wa syabai no korupsi nong paya.
2: Hai ke abu cakrak mani nok sehai ja?
3: Ia ata abu no cakrak mani nok abu simia ata nengje raskumari no naik tuk na paymani ay raskumari ang no ani bumu no koronti ata hai ke neng mayung kufu no butari kabuka hai ja?
2: Ii butari kabuka buah bokong nui sogi tu buka. Abunis cak awono. Senglelama garing, orang nak abuzak. Hai ke, hadul dul sabai no, tak samang ni nanggi tongka belasa.
3: Ata neng, ama yang kufun no, buthar mani busuk dukna.
2: Tamu duk nane, tini hortang nani, acuk se buthari manu, hati barsan angkata, boy mar lay mani.
3: Hai ke angbo, orang sok pay mani, hati barsan nong kena tini bay. Hati barsan sekang no, mayung kufurano, abunis cak drop no, nok cukuru kungsa, tanggi ano kelanggi thang drop. Jamung juga lina bagai mayung kufur ano, kelanggai kutul drop kayno. Aro ni cakrak ma, aro shoguyi ano tubui orotoni paykata. Bono tabuk ano naikuli tongta ata.
2: Hai ke to, hisi himsi di, taler di, taja thang lagi nai, oroni.
3: Hai ke asik laipesa kaye, oroni kutului mal naikulak bule ata. Bini kundri khawoi kelang mano ang, basuk kayno, logi logi no bo, shokpayi paynai. Sekang neng bo baysi, mari laikranai ata. Neng bono macam ni, man kay si ano, terlanggai man nai.
2: Hai ke biko bini kundri kajak, paydi, basi basi sudi koronti.
3: Ang basu ya, neng si basi paydi, paydi yang go, nogo hapa si dia ta. Iko bono, neng basu kay no, cakrang ma kobor cawui, shock paydi pay nai.
2: Apa dah?
1: Shalwani kundri shibai. Mainnya macam bahai, mainnya macam bahai.
2: Eh cakrak ma, angrange sebaya dini kundri no. Doa ya mas sumatera ma.
3: Oh ma, oh mutairo, oh ama, oh mutairo. Irika, kiri sok angle, oh mutairo. Oma, Oma, kiri kan? Oma tayro, ata.
2: Nung tu jaga sekian tu nai.
3: Oma, Oma, Oma tayro, Oma tayro. Ata, pakai kabel tabule, tuh suka. Tua himsi dia ata, jeng tabule, tangi malai kya, ane tayle ke sana lah, kono kiri kya.
2: Goronti, nono nai tu kari nai hanyi, gosong rumi paymani. Olo busuk tamo, mangka, neng abu siglak. Jasa kepano, nemanu panis semail, nargi mangka, abu sebelai ke, kok kotorunka.
3: Ata, neng le shoy shoy muni culia, neng mutai ni selai, mutai kotor si ata. Hai aku neng, asik ni kotor tay fan genang, mayang kufur hai no, butharai mana ni kogia. Abu no karai, tay bo fan genang, cakrang mah hai no, butharai bin ya fani, ano tiklay mana ni kogia. Mayung kufur panu ano cakrak mana ya pani kariwi manggilah kamu.
2: Mutai kotor hanyalah ang sak nugu si mania. Tamu nihin male ang ama songkotor mano si mino suriwi samu tangu asik si. Ras kumari nengle ang mau hake mayung bay cakrak mano buthari nono kari pay mani. Cada cakka. Hai kaya caca ada engka.
3: Oh ma, neng apa tamu hanyalah semua kelai kiata. Sakana bule nono ang mutai ni selai mutai kotor si engzak si unono ang. Angkai bukanlah kai, betah sugi no kibika. Tapi muni suha paro, sugi gelak kano hanyai.
2: Raskumari, neng bahai kai, ama yang kupu bay, hai kat terang zakka ba.
3: Angkisa panu sasla bui si man liya. হাইন ফুনি সাল জরাও ফাতার আংসাইচুং থি টংমাসি আবসে মায়ং কুফুর ফাত সাকাই বিনি বসন্দই বাই আন খেপসাওই বিনি গদনা মুরাও আচুগ্রিউই সুত্রুপ কাইশা আন তুবই ফায়ু আং চিরগী বুথাগ্রীনানি লাইসুখা মানলিয়া দা
2: হুমখা বুঝিখা থিমচিদি অরতায়া সদগী জালাইলিয়া সাল মজমো হলেউই থাকা তিনি হপুং বাতাইয়া হিমি নমা থাকলায়ানু খনাফুঙাছে চিরি রাজখর সগনে নামলায়ানু
3: আতা নং সাইচুংন দা
2: সাইচুংয়া লগে আনে আতা খরচ দঙ্গু অর অবনী সাকাও নিনি গারিঙ্গ মায়ং কুফুনি বুয়া কংনই মুরগী দঙ্গু বন নিনি চাকরাক মা বুথাই রাসুই হাকর ফবুই তাই আতনখে অ হাকর নাকু ইয়া খাবুই গানানি বলঙ্গ জাবার বিসিঙ্গ বেরসনি কাবুমানি হাইনি বাকে আং চাকরাক মানো নাইতুগুই ফাইমানি
3: হাইখে আতানি বুসলাইখাই তাবু তামংখা
2: কুতামংয়া আবনি বিথি আং মানো লগে লগে ন বিথি নাইতুগুই খলুই সামুই বুসলাই থেপাই পাইখ্যা তাবোখে কাহামনো সরাই সরাই ন চাকরাক মা জে বুদুকি লঙ্গয়ী থাংলাচু খাই আবন আবিথি বনন হিন জোরা দু হংখা হিমচিদি উল সালাইছি আতা আন লেট সুগুই টংজাও খানা
3: দা কন হিমচিদি কাহাম গরং টঙ্গই রাজা খর সগৈখাই আফা বাই আমান কক থাইসা মা সাসিনাইতা
2: তামো কক
3: হিমলা আং সাপ্রু নাওয়ান বলা নিনি বসকাঙ্গ সাবান
2: কক রই হিমচিদি ফাইদি
4: খুলুমকা মহারাজ খুলুমকা মহারানি পুলিয়ান ফুং কথা নিখা কাহাম ইয়াফারু
5: ফাইদি সিপাই করা ফাইদি আসুক ফাইদি সিনে বইয়া চাকরি ফুং কসাং কথারনি হামবাই
6: হাইকে সিপাই ওগ্রা মিয়া সানজা জরানি কক তোমার সই ন তংবাই নাবলে
4: আবুদা কক সলাই মহারানি চিনি সিপাই রক লামসংনা বাগে আইসুক মারি মারিও ন নখলাং বাইখা মহারানি
6: আসুক সালনি উল মিয়া হর ন মায়ক পৌঁই চাওই মানখা তাই মুক্ত রইব কাহাম খাই ন মানখা তাবু সাজুক মানি মুখাং ন সিমি ন খাই ন বাইখাতা
5: সিপাই ওগ্রা হাইকে রাঙ্গিয়া ন যং যে খা কামানি হাই নং খাবলে না
4: আর তাই কক থাই সাপন সাজনাই করি খা মহারাজ রাঙ্গিয়া হাই ন কসম বরক অংলাগ না মহারাজ
5: আং গো হাইকে ওয়ান সুগুই দো হাইকাই বাহাইকে সে বুড়িমানো মামু খা অঙ্কা মুছি বায় করা
4: পুইলা খাই ডর বখর গ মায়ং কুফু বাই সিমি ন মালাই রেফেকা ফু মালাই মানি লগি লগি ন চবা মার লেখা হন্তা রলাইমাং রলাইমাং হাতি বার্সা নাংখাপু বন বুথারি মানমান হংকাই উসকাঙ্গ বুথারি মানমানি কক অবনি উলসে মিয়া সারিক সাল জরাও খাই চাক্রমানো বুথারী রাজকুমারী গরম দিন তুবই মানমানি কক অব হাইনো থুই তংমানি কগলিয়া মহারাজ
6: মোতাই রক আমার রক বেবাক ননি নিবাগৈন হাইখে সব ফাইকে পান্দা খাইনে রক বেবাক দিয়া নং বাই খা বেলা সিপাই হকরা
4: মহারানি মূসা করে তৈখেন বেবাংন তিয়ার খাইলে যাক ওনানা করই মহারানি
5: হুম গসিমুনি সুমাইন রগই রাজা খর সকাইমানি লগি লগিন বেবাগ লুকুনি বুসকাঙ্গ বাসাওই যং বুখুনই সাজক গরন্তি বাই ফান গনাং রাঙ্গিয়ান গথার খুমত্রাং সলাইয়ই রুই বুখুনি গসিমুং রুই পাইনাই তাই হাব খাকজা বাগৈ রেখা হনই সাকলাই জাকনাই আবর বেভাগ নতিয়ার ন খাইবে কেনাবলা সিপায়করা
4: বেভাগ নতিয়ার মহারাজ
5: তাই থাইসা কক আবনি লগি রাঙ্গিয়া সানি বুটা বুটা নব সেনাপতিনি সকা দ্রিজাং নাই আবনি বাগিব যত্ন যোগালি খেনাবলে সিপায়করা
4: মহারাজ আবুবা নংমিয়া সানজাও সামানি লগি লগি ন বেভাগ নতিয়ার খাইজাক বলি মুংসানি বাগিবানা না করই মহারাজ না কারজাদি
5: ও ও কংনাং মিয়া সানজন সাকাবলা না
4: আও মহারাজ হাই নৌ
6: আই কনলা খনা বাইগ্রালা তাম আয়াং আসুক হাও হাও খরাং অবরক সব ভাই ভাই খাহিমান কক দা
5: কুবুয়া খাইবা তামসা
4: ই মহারাজ তাই মহারানি আবরং ন সব মানিক লাইখা হিমবাসি দিকে আয়াং নক বুসকাঙ্গ মহারাজ তাই মহারানি
6: হাই হিনমালে আনিবা তামনি বাগে আসুক খাইয়া কংয়া কলুই বুসাক জাংরি জাগি তংখাসা
5: নিনি কোন সরঞ্জাকৈ আঙ্গ হাই নিং তংখাবলা সা
4: মহারাজ মহারানি আবো হাই নঙ্গু তামুনি হিনমালে ওয়ানসুকি মায়ানি বিসিং তৈ সামং সাউই থাঙ্কাবলা মহাই রগ খাই দংথংমানি বিসিং তৈ খারক বো খামু নুগেদা ফাইদি মহারাজ মহারানি নখর বাইসি দিখাই
6: দোয়া কন হিন্দি গানা নসব ফাইলে খা হাও হাউং লাই সখা
5: থ হিন্দি বখানা ক্রা খাইদে
7: তাকর কুকুরক লামা কিসা কোয়ার খাই বাসা লাই যাবা দিদো তাকর কুকুর
2: বুঝতে
8: রাজকুমারী
3: হাইয়া বরং বা মান কাহানি খানাই যে দিনে আইচুক মারি মারি লামা কষা জরা থাঙ্গি লামসগি লাইহিমলা
8: ও মা ইয়াং বাই আইন বাই সিপাই রং মামাংসে কুহুকি টংবাই খা চিংলে তিনি কাহাম কইলে নুং নো সিদু নুক লাখ খানা দ দ
7: দ দ তাকল গুরো লামা লামা লামা লামা কিচা রং মামা কইলে
8: মা সকে কোন মালিয়া
4: রাঙ্গিয়া বুতোয়ান আয়োগ লক্ষণ রাঙ্গিয়া বুতোয়া আয়োগ লক্ষণ রাঙ্গিয়া বুতোয়া আয়োগ লক্ষণ রাজকুমারী গরন্তি হামারি খুরুম পুয়ংথুন রাজকুমারী গরন্তি নি হামারি খুরুম পুয়ংথুন রাজকুমারী গরন্তি নি হামারি খুরুম পুয়ংথুন রাঙ্গিয়া বুতোয়া থি প্লে কাপলাইংথুন রাঙ্গিয়া বুতোয়া থি প্লে কাপলাইংথুন রাঙ্গিয়া বুতোয়া থি প্লে কাপলাইংথুন রাজকুমারী গরন্তি নি আয়োগ লক্ষণ রাজকুমারী গরন্তি নি আয়োগ লক্ষণ রাজকুমারী গরন্তি হান গনাং রাঙ্গিয়া বুতোয়া কাহাম করেন খাই সুংক্রুবই তংথুন অঙ্কা ফাইডি কপলাইতে ফাঙ্গনাং রাঙ্গিয়া নং আসুকদি
7: খুলুমকা খুলুমবাই কিয়া
4: তাই রাজকুমারী নং বড় ইক চিনি রাঙিয়ান গান আসুকদি
3: খুলুমকা খুলুমবাই কিয়া
4: বরম গনাং ফানগনাং মোসাং বুতোয়া নাইয়াং অর আসুকদি দৌ
7: খুলুমবাই কিয়া
4: আকুক তাই বুকুক সং তিনি অ সাল বেলাই খে বরম তাই মুতুনি সাল অ সাল রাংসাক বাই কমর ফ্লাইয়া সুইজাগি টংনাই তাকুক তাই বুকুক সং তাবুক নরুক নি বসকাঙ্গ গো সুইজাক সমাইন রুগিন চিনি হানি বুবগ্রা তাই বুবগ্রা জুগ গো সুইজাক সমাই রগ্ন ইয়াফারান বিনি সিকাং তাবুক মহারাজ ক কিসা সানাই
5: ফান গনাং কপলাইসা রাঙ্গিয়ান তাম কক থাইবাই হামবাই রিসিনাই আনি খুগ কক থাইছে গরিখা বনি লগি বুটা বুটোয়া নব বেলাই খে পাইফলাইয়া হামবাই বরক দাখুমই বংনি লাংমান নগনি খুঁটিলুব বেড়ে গলাঙ্গই ওয়ান সগি মাইয়া ইমাংনি হাইখাই সাজক ঘরন্তিন সবানি বিসিংদি কাহাম ক্রংখাই রাজা খর তবুই রুফাইয়া আবন রাংসাক রুফাইবাই পাই মাইয়া রাঙ্গিয়ানি থেই রসার মাবাই রাজা খরনি নিনি আনি তাই ও হানি লুকনি বরম সুচা যাক্ষা আপনি বাকে আনি গসিমা সময়নি বিসিংতই আং সাজক গরন্তিন রাঙ্গিয়ানি থিয়াসা লগিসং অংখা হনই সাকলাইখা তাই বনি লগি হাব খাচা বাগে দেখা রাঙ্গিয়ানি বুটা বুটো আনব সেনাপতিনি সকাত রিজাখা তাবুক আমর অগ্ন রাজা তাই কথার পান্দানি বিসিং তুই বেবাক অংবাইছে নাই আপনি বাকে আং তাবুক আনি ইসিরি ন কইনাই
6: কাপ না দে মুচুংখা মুনি না দে মুচুংখা আং সাক সাক ন মতে হিনি সাইছে মানলিয়া খুলুম বাইখান লুকরক তিনি ন কাইলে পান্দাতে সেনাপতি চারিমা পান্দা উংনাই নরো বেবাগ ন মানজাগৈ গোথার হামজুক চামারি ন হামারিয়া ফারৈ মাইকল নই চালাং যাবাই দি আবো ন আনি কব
4: হাইকে তাকুক তাই বুকুক সং নরক কেব উফলা কাফলা তাং বাই যাদে নরক বেবাগ ন চিনি ফান গনাং কপলাই সারাং ইয়া এবা চিনি চামারি কতাল ন নাই মান লাইনাই তাই কক বো সাইমান লাইনাই দো আবই লগি চিনি রাজকুমারী এবা দিনে হামজ কতাল তাই রাঙিয়ানি বুতা বুতোয়া সেনাপতি কতাল বাইব মালাই কক সালাইমান লাইনাই তাই থাক মায়ুং কুফুরনি বুয়া কং নুই ন নাইমান নাই তাই বুসুক হিলি কি সাইব নাইমান লাইনাই পিয়াবা আ মায়ুং বুয়া কং নুই ন রাঙ্গিয়া সাইসুন পালিত অবন তাবং নরক রমৈতি সাহই নাইখেন সাইমান মাইনাই বুসুক তাম অং খাব খুলুম বাইখ্যা
9: আসুক জানা থুংনুক খানি খানি জাকা তিনি থুংনুকনি মূল মায়ং কুফুর তিনি খানি জাকা পাইথাক বাকাক অবনশিকাতে কমথেঙ্কা মচাং রুহিচন্দ্র দেববর্মা থুংনুক মশানাই রকমখা নানা গরন্টি চাক্রমাংখা রিমা দেববর্মা গরন্তি গয়নাতি ইংখা তানিয়া দেববর্মা সিপিংটি ইশ্রি ইংখা হামসুক্তি রিয়াং মাইনংটি ইংখা রেশমা দেববর্মা দঙ্গ ইংখা প্রাঞ্জিত দেববর্মা রাজা ইংখা বিনোদ দেববর্মা সিপাই অকরাংখা সঞ্জিত দেববর্মা বুতুয়া ইংখা কেশব দেববর্মা রাঙ্গিয়া ইংখা শান্ত দেববর্মা বীরিন্দিয়া ইংখা বীরচন্দ্র দেববর্মা তাই সিপাই ইংখা পার্থরঞ্জন রোপিনী আকাশবাণী আগরতলা তাবুক খানাবায়না

গেছেন রুচাপুং খানা লাইতে খানা লাইতে নই ক তা বুকে দাল বিদাল পান্তানি পাই থাক পাই সব পাইকে হায় দা গেছেন নরক নি হামজাক মা চিনি খাতং মা পান্তান চিং চেং লাই নাই গে নরক যত সাইমানো তিনি স্রাংশাল স্রাংশালো চিং নরক নি হামজাক মা চিনি খাতং মা পান্তান তুই দুল তা বুকে দীপনি দাম সা তামুই সতী থামচিনি সিমি সতী থামচি জরা চিং অপান্দান তুই দুলতে হরক হয় ন নরক নি খাতক জাকমানি রুচাপুং রক্ন খানারে জাগো হংকে খানা লাইনে হাই দেবানা।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি আজ ইতালির

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রোমে অবতরণের পর তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাঁদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞাঢ় মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980 দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008 থেকে 2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লিতে মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস, মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।
ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেন শহরে

15 থেকে 17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যসহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপরও জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 136। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। 19,000েরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে 3 জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে 4 জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 4,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত 3য় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ 1 বছর কমানো হয়েছে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল 26 সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6ই জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার ফাইনাল 6ই জুন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

শ্রোতাবন্ধুরা শুনলেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন রজনীগন্ধা অনুষ্ঠানে রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

শ্রোতাবন্ধুরা শুনলেন রজনীকান্ত অনুষ্ঠানে রজনীকান্তের গান, শিল্পী ছিলেন নীলা মজুমদার। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন আমিনারী, এই অনুষ্ঠানে সুরমালিকাতে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে।

শ্রোতবন্ধু শুনলেন আমিনার এই অনুষ্ঠানে সুর মালিকাতে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন রক্তিমা মুখোপাধ্যায়, ইন্দ্রনী সেন, স্বাগত দে, শ্রবণদীপ ভৌমিক। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে শ্রোতবন্ধুরা। আর একটু পরে শুনবেন প্রথমে বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান। তাহলে শুনুন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ রেলের শোনানো হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী মিলনিয়া এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: of progress, officers will often have to move forward by striving against the tide. She said this after a group of IAS officers from the 2024 batch called on her at Rashtrapati Bhavan today. Defence Minister Rajnath Singh today held a meeting with his South Korean counterpart An Kyu-mak in Seoul. In a social media post, Mr. Singh said it was a highly productive meeting as India and South Korea exchanged agreements on promoting defence cyber cooperation. The Defence Research and Development Organisation, DRDO, has successfully completed the final development trials of the unmanned aerial vehicle-launched precision-guided missile V-3. Marking a significant achievement for the country's defense sector. The trials were conducted in both air-to-ground and air-to-air modes at the DRDO test range near Kurnool in Andhra Pradesh. The trials successfully demonstrated the missile's precision strike capability, reliability and effectiveness in varied combat scenarios. The Supreme Court today dismissed a petition challenging the centre's decision to undertake caste enumeration as part of the upcoming census, saying the issue falls within the policy domain of the government. The top court observed that the government needs to know the number of people belonging to backward classes to frame welfare measures for them. In IPL cricket, host Kolkata Knight Riders will take on Mumbai Indians at the iconic Eden Gardens this evening. The match will begin at 7:30 p.m. Yesterday, Rajasthan Royals defeated Lucknow Super Giants by 7 wickets in a high-scoring match in Jaipur, keeping their playoff hopes alive. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী বিলোনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করতে এখন সময় বিকেল 5:10 হয়ে 29 সেকেন্ড। এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন পাইখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী অভিজিৎ ভট্টাচার্য।
2: আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। জীবনের গল্প অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাই বিলোনিয়া আকাশবাণী কেন্দ্রকে এ সুন্দর অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। আমার জন্ম বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীন কৃষ্ণনগর গ্রামে। আমার বাবা অমিয় প্রসাদ ভট্টাচার্য কৃষ্ণনগর সমাজ কল্যাণ দপ্তরের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বাবার চাকরি সুবাদে আমার জন্ম হয় এই কৃষ্ণনগর গ্রামে। আমার শৈশব কৈশোর কেটেছে এই কৃষ্ণনগর গ্রামীণ এলাকায়। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার পড়াশোনা করি কৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয় বিলোনিয়া বিকে ইনস্টিটিউশনে। এরপর বিলোনিয়া কলেজ থেকে শিক্ষাবিজ্ঞানে অনার্স নিয়ে গ্রাজুয়েশন শেষ করি। কলেজ পাশ করার পর প্রথম দিকে টিউশনই শুরু করি। এর মধ্যে সুযোগ পেয়ে যাই সাংবাদিকতা কাজে। 1998 সালে আমি রাজ্যের বহুল প্রচারিত দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিকতার কাজ শুরু করি। সাংবাদিকতার কাজ এক বিচিত্র অভিজ্ঞতা। সংবাদ লেখনের মধ্য দিয়ে সুষ্ঠু সমাজ জীবনের বার্তা পৌঁছে দিই সমাজের মধ্যে। অবশেষে 2011 সালে জাতীয় স্বাস্থ্য মিশনের চাকুরি অফার পাই। স্বাস্থ্য বিভাগে যুক্ত হওয়ার পর এটুকু উপলব্ধি হয়েছে স্বাস্থ্যই জীবনের মূল সম্পদ। স্বাস্থ্য সচেতনতার জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রতিটি মানুষের। এই কথাতেই আমি আমার জীবনের গল্পের ইতি টানছি। সবাইকে আবার ধন্যবাদ ও নমস্কার।
1: জীবনের গল্পে আজ ছিলেন পাইখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী অভিজিৎ ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠানে শুনছেন একই হিন্দির ছবির গান, ছবি অমর প্রেম, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেববর্মন। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠান শুনছেন একই হিন্দি ছবির গান ছবি অমর প্রেম, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেববর্মন। লতা মঙ্গেশকরের পর এবারে শিল্পী কিশোর কুমার।

শুনলেন অবকাশ রঞ্জনী, পুরনো দিনের হিন্দি ছবির গান। অনুষ্ঠানে শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল অমর প্রেম। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন এস ডি বর্মনের কণ্ঠে। গীতিকার ছিলেন আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেব বর্মন। আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: শুনলেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক ইমাম কাহাম। ইমাম কাহাম অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন ধনুকুমার মুরাশিন। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র নিয়ে ককবরক হতলয় আওয়াইজাক ও ইমাম কাহাম পান্দাব আং খরকসা শিখলান রেঙি তো বোখা তাক বাবাই আং কক সলাই নেয় তাক বানি বসে আসুক যাক খাপাং সং পুইলানো অ শিখলানি মুং তেনি কুমা আং সিনান নাইও নিনি মুং তেনি কুমা আনো সাগরা দে
1: বেলাকে হামবাই আনি মুং খা ডক্টর ধনু কুমার মুরা সিং আনি পারাং খা বাদ্রি পাথর গুমটি ত্রিপুরা
0: নুং তো নিনি মুং সাকা ডক্টর ধনু কুমার মুরা সিং নিনাই নুং তামনি উপর ডক্টর খাইকা আছে শাখা দি
1: আং ডক্টর খাইকা ভেটেনারি সাইন্স যেটা পশু ডক্টর হিনুন বাংলা ভাই
0: মানে চিনি যে মুসুক তংনক
1: মাল মাতা নি বাগি
0: কে নুং তো শাখা নো নিনি নক বাদরে পাথর উদয়পুর মহকুমা নি গুমতি ডিস্ট্রিক্ট নি নক নিনি নক তাম পঞ্চায়েত নি বিশিং দে না এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিশিং
1: এডিসি নি কাউন্সিল
0: নুয়ানা সাগরা দি যে নিনি নক তো অশোক বিশিঙ্গ অশোক বিশিং নি বহাইকে ইয়াখলি কাউই কাউই নাই তিনি মানে ডক্টর অংখা অবকিসা সিরানি মজুং আং
1: হাও আং আনি স্কুল সুরক্ষায়ও পারানি স্কুল বাদ্রি পাথর জেবি স্কুল
0: জেবি স্কুল
1: ক্লাস ফাইভ জোড়া এমন পরে ক্লাস সিক্স টু টেন আং পরীক্ষা মির্জা হায়ার সেকেন্ডারি স্কুল গানাওনু এমন পরে আং টেন ক্লাস ইলেভেন টুয়েলভ সায়েন্স স্ট্রিম টি পরীক্ষা উদয়পুর রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল টু থাউজেন্ড থার্টিন পাস আউট হঙ্গো এমন পরে আং টু থাউজেন্ড থার্টিন সিমি টু থাউজেন্ড এইটিন জোড়া আং পরীক্ষা ত্রিপুরা ভেটেনারি কলেজ আর কে নগর ওয়েস্ট ত্রিপুরা কলেজ
0: আমাকে
1: এমন পরে মাস্টার ডিগ্রি খাইকা আং মিজোরাম মিজোরাম ভেটেনারি কলেজ টু থাউজেন্ড এইটিন টু টু থাউজেন্ড টুয়েন্টি জোড়া বিশিনি এনকে মাস্টার ডিগ্রি খাইকা আং ভেটেনারি গাইনোকোলজিতে অবস্টেটিক্স নি সাবজেক্ট উপর এনকে আং আনি পিএইচডি খাইকা উত্তরাখণ্ড পানগর জীবিপন ইউনিভার্সিটি আন্ডার
0: পিএইচডি উপায়খা
1: পিএইচডি উপায়খা
0: আচ্ছা আচ্ছা কিন্তু বেলাই কাহাম দিনই তো যে যে নুং যে সুরুংমানি যে বরম ব্লাই ও তো কলকমা লাম কলকমা এনকে নুং খরকসা পারানি চাই পারাওয়াতর খানু তেও সিয়াব মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিশিমগসি যিনি মা ফা তো গবাং নংখা তাঙ্গুই তুই চানাই নিনি মা ফা তাম তাঙ্গুই তুই চানাই বড় গিরিস্তি খাইনে দে না সেবক খাইও
1: আনি মা বাবু ফার্মার্স ন মানে গ্রিস্টি খাইচাও আমি ফাইকাটা পরি ফাইকাটা
0: আচ্ছা কে নাই খাই তো খাবাং সং যে নগর আং পয়সা তংখাই যে রুংমারি কাহামনাই অবক গিয়া বা মা ফা সেবক খাইকে যে বসাবতুই রুংমারি কাহামনাই বা লামা কাহামিনাই অবক গিয়া অবহায় খাইয়া যারা নক দুখুং খাই জানাই বা হুকবার খাই জানাই ব্রুমি বসাব বড় খাও অবন তাবক আনি বসকাঙ্গ ডক্টর ধনু কুমার মুরা সিং বনি নাইব ভেটেনারি সায়েন্স বনি মাস্টার ডিগ্রি অবনি পড়ি পিএইচডি বো খাই পাইখা তাবক বো নাবক তামক খাই তাবক
1: তাবক আং ত্রিপুরা ভেটেনারি কলেজ এজ এসিস্টেন্ট প্রফেসর জব খাই তো
0: বেশি বছর খা
1: বেশি বছর কেসে আমার নেখা তা
0: আচ্ছা বেশি কেসে আমার নেখা নাই খাওয়ার খাঙ্কে তাম অং ইয়ং তো নুং সরাইনি সিমিং দে ওহাই ইমাং নুকমনি না তাম নুং মানে অংই থাঙ্কা ওহাই
1: সরাইনি সিমিং তো ভেটেনারি ওয়ানসংমানি ইয়া অল আং সরাইনি সিমিং ওয়ানসংমানি অংখা কাহাম পরিমুং পরিনাই কাহাম জাগাও থাঙিনে কাহাম জব নানাই আমার মাসে পরিমাস যেহেতু আনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিসা মানে
0: মানে
1: রং পুছে নি কিছা আমার বিয়াল দো আমার মাসুকে
0: ভেটেনারি সাইন্স তুই পড়ি তোমনি
1: এমবিবিএস খাই পড়ি তোমনি এমবিবিএস চান্স মালি আঙ্কে ভেটেনারি সিট
0: আচ্ছা আচ্ছা আচ্ছা নুন তো সাকা যে এমবিবিএস নাইমানি মানলিয়া ও এমবিবিএস বাকি তেবু গাহামকে রুমারি দোনা নাই বা সুরুঙা নাই বা সাকতার নাই হিনি খাকাও হাইদে
1: খাকাও
0: তাবনি যে সুরুমানি নং তো সাকা যে পারানি রুংনগ পুইলা সুরুংখা আবনি ওল ফাইকা হায়ার সেকেন্ডারি স্কুল আরো ফাই মা দিন পাস লাইকা মা দিন পাস নি পরে তো নু সাইন্স
1: ক্লাস মাইদুমিনি পরে ক্লাস ইলেভেন টু টুয়েলভ আং নাখা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি
0: অবতই নুন পরীক্ষা অবন পরীক্ষা হায়ার সেকেন্ডারি কমপ্লিট খানি এরপরে ই জায়গা সঙ্গে খা নুন তেমন নুন মানি থাকা না কোন কম্পিটিশন কম্পিটিটিভ এক্সাম রুই থা না
1: আফ্রু তমনি ত্রিপুরা জয়েন এন্ট্রান্স আমো রুইনে আং মাংখাটা
0: আচ্ছা খাই তো খাপং সং সাই খা খা জয়েন এন্ট্রান্স কেসা তঙ্গ আবো রি মাংখাকে আর মারি কাহাম খাংলাই জয়েন খন থাকবানো তাহলে চুং জয়েন এন্ট্রান্স নতুই কিসা কক সিনা লাই মানে যারা খাই তো ব্রুক বুতো বুসকাঙ্গ অবহাই রুই ফান মান না বা খা তং না আবার সবাই সাকা দি
1: জয়েন এন্ট্রান্স সংখ্যা কাইসা এক্সাম এন্ট্রান্স এক্সাম আমো কাইসা এক্সাম কোয়ালিফাইং খাঁকে নো যদি ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ
0: ফিজিক্স কেমিস্ট্রি
1: ম্যাথ যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন পড়ে নাকি তেকসা যদি মেডিকেল পড়ে নাকি নিনি পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো ইমাম পড়ে নিতা
0: ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি
1: হিংকে আমন বই আলাদা আলাদা মানে সেপারেট এক্সাম অঙ্গ অল ইন্ডিয়া এন্ট্রান্স সিনেতা হিংকে ইঞ্জিনিয়ারিং বই অঙ্কা জেইই মেইন হিংকে সিনি যদি নুন মেডিকেল লাইন পড়ে নাকি নি নাই নিট এন ডাবল ই টি নিট আমো নুন কোয়ালিফাই খাই নাম দা
0: আগে তো চিনি ত্রিপুরা হাস্তি নি কাছা এন্ট্রান্স তো মনি কাতাবক তো হাক তো নি কাছা সি অঙ্গ এন্ট্রান্স
1: কাছা অঙ্গ না
0: কাতাবক আবতে কত গো নাকে
1: ই তাব কম্পিটিশন কি বাড়ি খা বাট কম্পিটিশন বাড়ি ফোন নুন অ এন্ট্রান্স নুন কোয়ালিফাই হাঙ্গে নুন কোবুনি স্টেট নুন অ্যাপ্লাই খাইমা নাই
0: আচ্ছা মানে
1: অপরচুনিটি বা কাতা
0: সুরুনন বাকি নাই
1: সুরুনন বাকি নাই
0: আচ্ছা ওর তঙিনে আঙ একজাম যদি কোয়ালিফাইড খাইমা হাঁকলাই কুবন জাগাবো
1: কুবন জাগাবো
0: হাসতে থাকবেন
1: থামো নাই
0: যিনি হাক্ত নিয়ে জেরাফান থাকছুং সুরঙ্গি মানো
1: সুরঙ্গি মানে
0: বুড়ো বচিন ওর ফাই নাকে
1: ফাই মানো ফাই ও ফাই তো আচ্ছা সিনি কলেজেও ফাই যাক
0: আবাদিব বাক্সা বাক্সা তো নুক যাবো যে প্রাইভেট কলেজও থাঙ্গি সুরঙ্গি ফাইও আবো বসুক চা বা বসুক গসিমুং তো
1: প্রাইভেট কলেজ থাকা কিসা রং বুনা খরচ কবাং যেহেতু আমার দেশে ডোনেশন সিট হিংকে যারা বিগ্রা তাই পারেনি বড় রক্ষে বড় বাকিখে নিনি গভর্নমেন্ট থ্রুতি গভর্নমেন্ট কলেজ থ্রুতি পরীক্ষণ চাওতা
0: কিসা হেলেঙ্গো
1: কিসা হেলেঙ্গো কিসা রং পুষে কম পাইতা
0: আংকা সঙ্গে গসিমু অবহাই প্রাইভেট কলেজ
1: প্রাইভেট কলেজ নিবু মানে অঙ্গ এলো খাইও তোমাকে যে কোয়ালিটি যে স্টুডেন্ট কোয়ালিটি কিছু কমই থাকতা বিকজ নু তো এন্ট্রান্স দিতে থাকে বলে ডাইরেক্ট রাং বসে দিয়ে থাকো
0: ও বকে রাং বাই থাকো বলে নাই আসুক মনি মনি এলএম কুড়ি
1: এলএম নিজে মানে পার্সোনালি আমাকে কিছু নামই থাকতা
0: আচ্ছা আচ্ছা এলএম কুড়ি বড় রকমকে মানে
1: আমি কি থাকমান তা রাং বাই থাকমান তা
0: সংসার তো লামা কমন দঙ্গো তবক তো সাইমন খা যে যারা এন্ট্রান্স রুই থাকাই ব্রখে এলম কবং গনাং ব্রক তঙ্গো এন্ট্রান্স রুয়ে যারা থাকাই ব্রখে আশোক এলম গ্রি রং বাই থাঙ্গো অবহাইতা সে বুক মানফ্র অবতম কেবে মুং দে ফাই যারা এন্ট্রান্স নিয়ে অঙ্গি থাঙ্কা ব্রক কাহাম মান্নাই বা ব্রক কাহাম মান্যা অবহাই অঙ্গাই
1: কেবে মুং তো ফাইয়া
0: ফাইয়া না
1: নিনি জাস পরিণাম ফ্র যে রং খরচ আমাক কিসা কবং তঙ্গতা
0: আচ্ছা
1: রং কিসা কবং
0: সংসার তো হাইনো সিমান খাতাবো খাই তোমায় খাপং সংদ্র খানা খানা সংসারের লামা কমন তো সুরং থানে এই যে প্রাইভেট কলেজ থাঙ্গি যে সুরুংমানি বা রুমনমানি মামানি তাও তো সাইমান খা যে বড় আশোক এলাম করি বা রাংবাই থাঙ্গ হানি নাই আরো থাঙ্গি নাই সুরং থানে ফেলে ফেললাই না
1: সুরং থানে কিসাব আশোক ফেললাইয়া এমনি তো বট নিনি চাকরি রং মানথানি আফ্রুকে বড় পেপার খাওয়া যেটা কলেজ কাহাম গভর্নমেন্ট কলেজ মানে কাহাম কম তো টপ টপ কলেজ আমার প্রেফারেন্স রোতা প্রাইভেট কলেজ কিছু কম প্রেফারেন্স রোতা
0: ও আচ্ছা তা কেসব কক মানে মা মতন খাজে ক্যাম্পাস যে অবহাই কলেজ দ্বারা মানে পাইখা ক্যাম্পাস অঙ্গ ক্যাম্পাস অঙ্গি আর চাকরি রোগ মানো হুনি খা সে বগো হামলানি খাইনি আবতামাও কিসা সবাই ছাকাতে মানে কলেজ তো ক্যাম্পাস ফলে বিভিন্ন কোম্পানি রোগ ফাই সেবক তলাঙ্গি থাঙ্গো সাই তলাঙ্গি থাঙ্গো
1: আম অংখা নিনি মানো আমার ইঞ্জিনিয়ারিং রোগ আম ইউজ হতো ফাইনাল ইয়ার স্টুডেন্ট রঙ তুই কাছে ক্যাম্পাসিং খাই মানে এডভান্স চাকরি নি অফার ইর ইন্টারভিউ নামি নাই মানে নহরকাঙ্ক চাকরি মানছি হাইতা
0: চিনি হাস্তে তাই তাম তাম তং সুরং জংনাই বিয়ং বিয়ং তাম লামা তং বহাইকে সুরং খে চুং ডাক্তি বসক সগি মান
1: লামা তো গবমান তং আর্টস কমার্স সিন্ডি যে মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স নেফুন কেসা যেকোন লাইন তুই পরিফানো নিসা কাহামকে পরে নাই সাকা কাই পরে নাই কলেজে থাকা গ্রেজুয়েশন হই তার ফার্দারতে স্টাডি খাইলিয়া নিলিয়া কিসা অপরচুনিটি কিছু কম হই থাকো নেসব হায়ার স্টাডি খাইনাই মাস্টার ডিগ্রি খাইমানো আমি পিএইচডি খাইমানো নিনি যে নেট ক্লিয়ার খাইমানো নেট নাঙ্গো নিনি যে টিচিং থান বাকি নেট নংখা এই আমো নাঙ্গো তারপরে যে আর্টস লাইন থাকে নিনি বিএড নাঙ্গো এমএড রক খাইমানো আমি তিরতা
0: তাবুক তো যিনি হাস্তে নি ও রুং নগ কু কারিকুলাম অ্যাক্টিভিটিস কব মানুষ যাকা তাবুক রুং নগ এগ্রিকালচার ফুরংজাগ মিউজিক দো যোগা দো আইটি দো সিগাং হয়তো বা ভেটেনারি রোগ ফাইমানো বা মানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তো ফাইকানো আইটি আইটি পরে তাই ফাইমানো নই খাকাও আগে তো করি
1: করি
0: হ্যাঁ আগে করি তাও ফাইকানুক যাকা তবু নাই চিনি সুরুংনাই বেসিক্যালি চিনি বসংনি বটরক সুরুংনা নাইয়া বা সুরুং ফানো অবাহাই কাহাম মারি মানিয়া হ্যাঁ অব তামনি বাকি অং নংখ্রকসা শিখলাঙ্গি নাই কিসা সিনাল মচঙ্গ
1: আনি যে আং যে নুমান যে ওয়ান সংমানি আমংখা অপরচুনিটি তো দো ফাই দো তারপর যে ডিজিটালাইজেশন মানে সোশ্যাল মিডিয়া ফাইকা নগ নগ জাগো জাগো মোবাইল দো কম্পিউটার দো হিংকে আম তামংখা আমি ইউজ নি উপর ডিপেন্ড খাই নাবুক বন ইউজ খাইকা নিজে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট বাকি ওর কেসে টাইম ওয়েস্ট নই থাকো ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউব দো নেটফ্লিক্স দো ফেসবুক দো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম হিংকে আমন কিসা কম খাইকাঙ্কে আমন কম খাইনি যে নিজে নামানি স্টাডি বাকি পড়িনার বাকি যে মেটেরিয়াল নামানি আমন নাবুক অনলাইন নাই নাই পড়িটি তারপরে বুকস পড়ি লগি টিচার গাইডেন্স কিসা পরীক্ষা কেন অনলাইন ও এন্টারটেইনমেন্ট

0: আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে এখন শুনবেন সুসংহত পদ্ধতিতে এই খারিফ খন্দে কৃষিতে সার প্রয়োগ, এই নিয়ে বলবেন দীপঙ্কর দে।
1: আজকের আলোচনার বিষয় সুসংহত পদ্ধতিতে এই খারিফ খন্দে কৃষিতে আমরা কিভাবে সার প্রয়োগ করব, আর এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ দীপঙ্কর দে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
1: আমাদের আজকের আলোচনার বিষয় রাখা হয়েছে সুসংহত পদ্ধতিতে আমরা এই খারিফ খন্দে কিভাবে কৃষিতে সার প্রয়োগ করব, সেই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা জানব আপনার কাছ থেকে। তো আজকের বিষয়ের উপর যে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে সেটা হল খরিফ খন্দে আমাদের রাজ্যে সঠিকভাবে কি সার ব্যবহার হচ্ছে বা তার ব্যবহারের প্রয়োজনীয়তা বা কি রয়েছে সেটা নিয়ে বলুন।
2: খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। প্রথমে আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াইয়ের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষক ভাই বোনদের আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি খারিফ খন্দে আশানুরূপ উৎপাদন তারা করতে পারবেন। যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে খারিফ খন্দে আমাদের সঠিক পরিমাণে সার ব্যবহার হচ্ছে কিনা এবং সেটা করতে কি করতে হবে, ব্যাপারটা খুবই জরুরি একটা দিক। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের মধ্যে একটা জড়তা আছে মাটির মধ্যে, মাটির স্বাস্থ্য নিয়ে। কৃষকরা সবসময় গাছের স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন এস কম্পেয়ার টু মাটির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য নিয়ে তারা কম সচেতন।
1: কত তাড়াতাড়ি আমার গাছটা বড় হয়ে যাবে সেটা নিয়ে তাদের সবসময়
2: সেই দিকটা কৃষকদের একটা অবহেলার দিকে থাকে মাটির স্বাস্থ্যের ব্যাপারে। সেই জন্য আমাদের সবসময় একটা অ্যাডভাইস থাকে কৃষকদের যে আপনারা খারিফ খন্দ বা যে কোনো খন্দ শুরু হওয়ার আগে আপনারা মাটিটা পরীক্ষা করে নেবেন।
1: আচ্ছা,
2: জমির মাটিটা পরীক্ষা করে নেবেন। সেক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কৃষি দপ্তর আছে, প্রত্যেকটা দপ্তর থেকে কিভাবে মাটি কালেকশন করতে হয় সেটাও আছে এবং সেক্ষেত্রে বিভিন্ন ভিএলডাব্লিউরা বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধিরা গিয়ে মাটি কালেকশন করে মাটির হেলথ কার্ড কৃষকদেরকে কিন্তু প্রোভাইড করছে। সেই হেলথ কার্ডটা প্রোভাইড করলে সেক্ষেত্রে যে সমস্যাটা সেটা অনেকটাই আমরা দূর করতে পারি।
1: তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মানে যদিও এই পদ্ধতি মাটির পরীক্ষার পদ্ধতি অনেক আগে থেকে চালু হয়েছে কিন্তু আমাদের মধ্যে কৃষকদের মধ্যে এখনো সেই ব্যাপারটা নিয়ে অনেক তাদের মধ্যে অজানা তথ্য রয়ে গেছে যে কিভাবে মাটির পরীক্ষা করতে হবে, কোথায় বা যোগাযোগ করতে হবে, বা এটা মাটি পরীক্ষা করার গুরুত্বই বা কি, করলে কি লাভ হবে, সেটা নিয়ে তাদের মধ্যে এখনো কম ধারণা রয়ে গেছে।
2: দেখুন, আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কৃষকরা আমাদের যে মাটির উর্বরতা সেটা কিন্তু পরিবর্তনশীল, সেটা তিন বছর চার বছর অন্তর অন্তর পরিবর্তন হতে থাকে। কিন্তু আমাদের কৃষকরা যেই সার, ধরুন ধানে যেটা 40 বছর আগে ব্যবহার করছে এখনো সেই সারে ব্যবহার করছে এবং সেই যে সারের এফিকেসি বা মাটিতে যে কাজ করার ক্ষমতা সেটা দিন দিন অনেক কারণে কমতে মানে কমে যাচ্ছে, সেই ব্যাপারটা কৃষকরা কিন্তু উপলব্ধি করছে না, যার ফলে আমাদের আশানুরূপ উৎপাদন আমরা কিন্তু পাচ্ছি না, যার ফলে সেটা ভবিষ্যতে খাদ্যের সুরক্ষার ক্ষেত্রে একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।
1: সেটা ধানের ক্ষেত্রেই হোক বা সবজির ক্ষেত্রেই হোক কৃষকদের মাথায় রাখতে হবে প্রতি বছর একইভাবে একই রকম ভাবে আমি যদি সার প্রয়োগ করি বা একই জমিতে যদি বারবার একই ফসল চাষ করি সেটা কিন্তু আমার জমির এবং উৎপাদনের ক্ষেত্রে বাধা হিসেবে তৈরি হচ্ছে। তাহলে কৃষকদের মাথায় রাখতে হবে যে খরিফ খন্দে আমাদের রাজ্যে যা যা চাষ হচ্ছে ধান হোক বা সবজি হোক সেই সঠিক সারের সঠিক ব্যবহার এবং বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার মাটির পরীক্ষার মাধ্যমে করতে হবে। ধান চাষ বা সবজি চাষ যাই বলুন না, রাসায়নিক সার ব্যবহার আমরা জানি এটা ক্ষতিকারক, এর ক্ষতিকারক প্রভাবটা কি কি রয়েছে?
2: বিভিন্নভাবে ক্ষতিকারক, যেমন কি আমরা অতিরিক্ত সার যখন ব্যবহার করি আমাদের প্রথম আমি যদি আমাদের মানুষের থেকে বলতে শুরু করি, আমাদের যদি ধরুন আমাদের ইউরিয়া সার আমরা ব্যবহার করছি, সেটা মাটিতে যাচ্ছে ভূগর্ভে, সেটা মাটিতে ভূগর্ভস্থ জলের মাধ্যমে গিয়ে নাইট্রেট ফর্মে গাছ গ্রহণ করছে, কিছু কিছু ভাবে সেটা আমাদের শরীরে আসছে এবং সেটা শরীরের মধ্যে গিয়ে নাইট্রাইট ফর্ম, সেটা যেটা আমাদের শরীরের মধ্যে আমাদের যদি প্রবেশ করে নাইট্রেট ফর্মে কনভার্ট হয়, সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ব্লু বেবি নামক একটা সিন্ড্রোম একটা প্রকাশ পেতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস। আদার দেন দ্যাট আমাদের বিভিন্ন হেভি মেটাল কন্টামিনেশন হতে পারে, যেমন ফসফেটিক ফার্টিলাইজার যেগুলো ধারণ মানে এসএসপি, সেগুলোর মধ্যে বিভিন্ন রকম লেড, কোবাল্ট, মার্কারি, বিভিন্ন রকম মানে হেভি মেটাল থাকতে পারে, সেগুলো দিন দিন জমা হতে হতে মাটিতে আমাদের হেভি মেটাল মানে কন্টামিনেশন হতে পারে। তো হেভি মেটাল কন্টামিনেশনের জন্য মানুষের শরীরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। তৎসঙ্গে আমি যদি বলি, আমাদের গ্রিন হাউস আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশ্বিক একটা উষ্ণতার আমরা কথা বলছি, বৈশ্বিক উষ্ণতার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রমাগত রাসায়নিক সার একটা বিশেষ মানে প্রভাব বিস্তার করছে, স্পেশালি ইউরিয়া সারের অত্যাধিক ব্যবহার। ইউরিয়া সার যখন আমরা ব্যবহার করি, যে ফর্মে গাছ নেয় সেই ফর্মটা চেঞ্জ হয়ে তখন নাইট্রাস অক্সাইড নামে একটা গ্যাস তৈরি হয়, যেটা উপরে গিয়ে আমাদের বায়ুমণ্ডলকে ছিদ্র করে দিচ্ছে এবং আমাদের উষ্ণতা বৈশ্বিক উষ্ণতাকে কিন্তু প্রভাবিত করছে। তো এগুলি অনেকভাবে আমরা মানুষের স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের ফলে।
1: মানে যে এই রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে যে সবজিটা তৈরি হচ্ছে, বাজারে যেটা বিক্রি হচ্ছে, আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সেই সারটাকে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, সেটা রান্না করে হোক বা কাঁচা সবজি হিসেবেই হোক আমরা খাচ্ছি, কিন্তু ওই রাসায়নিক সারটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে। আপনি যেটা বললেন যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক প্রভাব তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগের লক্ষণ কিন্তু এর থেকে তৈরি হচ্ছে। তো এই রাসায়নিক সারের ব্যবহার কিন্তু এত বলার পরও আপনাদের তরফ থেকে মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে অন্যান্য পদ্ধতি অবলম্বন করা, জৈবিক পদ্ধতি অবলম্বন করার কথা বললেও কিন্তু কৃষকরা রাসায়নিক সারের ব্যবহার কিন্তু ততটা কমায়নি। তো এর ব্যবহার কমানোর জন্য আর কি কি উপায়, কি কি ধরনের সার ব্যবহার করতে পারে কৃষকরা?
2: দেখুন, আমরা কিন্তু মানে কৃষকদের ডাইরেক্ট বলছি না যে 100% কৃষি মানে রাসায়নিক চাষ বন্ধ করে জৈবিক চাষে যাওয়ার জন্য।
1: আচ্ছা,
2: আমরা বলছি সুসংহত কৃষি কাজে যাওয়ার জন্য বেসিক্যালি প্রথম ভাবে আমরা
1: মানে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকতে
2: হবে, বিরত থেকে সঙ্গে তার সঙ্গে কিছু জৈবিক সার, জীবাণু সার, সেগুলো আমরা অ্যাড করতে বলছি। তাহলে কি হচ্ছে, আমাদের শুধুমাত্র রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, সেই সারটা রেডি টু ইট ফুডের মতো, মানে গাছটা খাওয়ার পর একটা সার্টেন স্টেজের পর সেটা আর গাছ নিতে পারছে না,
1: তাই
2: তখন যখন নিতে পারছে না তখন গাছের মধ্যে ডেফিসিয়েন্সি আসছে। কিন্তু আমরা যদি তার সঙ্গে কিছু জৈবিক সার মিক্স করি, তাহলে কি হয়, জৈবিক সারটা ওর প্রভাব যে আছে তার প্রভাবে রাসায়নিক সারের প্রভাবটাকে বৃদ্ধি করতে পারে। মানে গাছটা যে রাসায়নিক সার যতটা দিচ্ছেন মানে ততটা কিন্তু গাছ নিতে পারছে না, শুধু রাসায়নিক সার যখন দিচ্ছেন অনেকটাই জলে ধুয়ে পুকুরে যাচ্ছে, পুকুরে গিয়ে সেটা পুকুরের মধ্যে ইউট্রিফিকেশন বলে একটা টার্ম আছে, যেটা পুকুরের জলকে খাদ্যের পরিমাণ বৃদ্ধি, মাছের মৃত্যুর কারণ হচ্ছে। কিন্তু আমরা যদি জৈবিক সারের সঙ্গে মিক্স করি সেটা গ্রহণযোগ্যতা অনেকটা মানে বেড়ে যায়। তো
1: সেক্ষেত্রে রাসায়নিক সারের সঠিক ব্যবহার
2: দরকার, সঙ্গে মিক্স করতে হবে জৈব মানে জৈব সার, এবং একটা বিশেষ কথা আমি বলবো সেটা হচ্ছে জীবাণু সার। ক্রমাগত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের মাটিতে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু আছে, এই জীবাণুগুলোকে কিন্তু রাসায়নিক সারের প্রভাবে কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে, এবং মাটিতে খুব কম জীবাণু সার আজকাল দেখা যায়। আমরা মাটিতে
1: যে জীবাণুগুলো কৃষকদের
2: বন্ধু বলা হয় এবং এরাই অ্যাকচুয়ালি মাটিতে খাদ্যকে মানে তৈরি করতে সাহায্য করে, গাছের গ্রহণযোগ্য করতে সাহায্য করে। আমরা আজকাল ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার করে দেখা যাচ্ছে জীবাণু তো দূরের কথা, আমাদের কেঁচোর মতো জীব আজকাল মাটিতে দেখা যায় না। তো এই যে একটা মানে দুর্বিষহ অবস্থা তৈরি হচ্ছে মাটির ইকোসিস্টেমের মধ্যে, সেটাকে যদি আমরা আবার পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে আমাকে জৈব সার আর সঙ্গে বাইরে থেকে আজকাল বিভিন্ন রকমের জীবাণু সার মানে যেগুলোর মধ্যে প্রাণ আছে, এগুলো আমরা বাইরে থেকে আমরা যখন অ্যাড করি সেটা ভিতরে গিয়ে মাটিতে গিয়ে মাল্টিপ্লিকেশন করবে এবং মাটিতে জৈব সার, জীবাণু সার এবং রাসায়নিক সার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জীবাণু সারকে কখনোই আমরা রাসায়নিক সারের সঙ্গে মিক্স করে যাতে না দিই, জীবাণু সারকে সবসময় জৈব সারের সঙ্গে অথবা বীজের সঙ্গে মিক্স করে যদি দিই সেটা মাটিতে গিয়ে মাল্টিপ্লিকেশন করে মাটিতে প্রচুর পরিমাণে জীবাণু তৈরি হবে, এবং যত বেশি জীবাণু তৈরি হবে মাটিতে যে খাদ্য আছে

0: আচ্ছা,
1: সেটাই গাছের জন্য অনেক, সেটাকে গ্রহণযোগ্য অবস্থায় নেই। আমাদের সেই গ্রহণযোগ্য সারের পরিমাণটা আমরা বাড়াতে পারবো জীবাণু সার এডিশনের মাধ্যমে। সেজন্য আমরা সুসংগত পদ্ধতিতে শুধুমাত্র রাসায়নিক সার নয়, রাসায়নিক সারের সঙ্গে জৈব সার, জীবাণু সার এগুলো অ্যাড করার কথা কৃষকদের বলছি বা যুক্ত করার কথা বলছি।
0: কিন্তু একসাথে দেওয়া যায়
1: একসাথে না, জৈব সারের সঙ্গে জীবাণু সার, রাসায়নিক সারের সঙ্গে জৈব সার করতে পারেন, কিন্তু জীবাণুতে যেহেতু প্রাণ আছে সেক্ষেত্রে জীবাণুর সঙ্গে যদি রাসায়নিক সার মিক্স করেন জীবাণুগুলো মৃত্যু হয়ে যেতে পারে, এবং সেটা জীবাণু সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ডাইরেক্ট সানলাইটের মধ্যে জীবাণু সার প্রয়োগ না হয়, এবং সেটাকে যেন আগের দিন জৈব সারের সঙ্গে মিশিয়ে জল দিয়ে ঠান্ডা করে পরের দিন জৈব সারের সঙ্গে মিক্স করে যদি আমরা জীবাণু সারটা প্রয়োগ করি তাহলে মাটিতে খুব ভালোভাবে গিয়ে সেটা মাল্টিপ্লিকেশন করবে। এবং তার তৎসঙ্গে আরো অনেক জৈব সারের পদ্ধতি আছে যেগুলো, কারণ দেখুন আমাদের ভারতবর্ষের পক্ষে শুধুমাত্র গোবর সার দিয়ে জৈব সারের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব নয়, সেজন্য গোবর সারের পরিবর্তে গোবর সারকে ভ্যালু অ্যাডিশন করে অনেক জৈব সার, যেমন কেঁচো সার, সবুজ সার, তারপর লিকুইড সার যেমন পঞ্চগব্য, এই ধরনের সার যদি আমরা প্রয়োগ করি কৃষকরা কিন্তু অনেকটা রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারবে।
0: তাহলে কৃষক ভাইদের মাথায় রাখতে হবে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন কিন্তু আগের মতো ততটা একেবারে পুরোপুরি রাসায়নিক সার একসাথে না দিয়ে রাসায়নিক সারের ব্যবহারটাকে কমিয়ে পাশাপাশি আপনারা জৈবিক সার যদি ব্যবহার করেন বা জীবাণু সার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উৎপাদন আপনাদের আগের তুলনায় অনেক বেড়ে যাবে এবং মাটির উৎকর্ষতা কিন্তু বাড়বে, তাতে আপনাদের মাটির বা ফসলের কোনো ক্ষতি হবে না বা আপনাদের অর্থনৈতিক ক্ষতি হওয়ার কোনো লক্ষণই থাকবে না। তো এই যে সারগুলি বললেন জীবাণু সার বা জৈবিক সার, আরো কিছু যদি নাম থাকে বলবেন এবং এদের ব্যবহারের কি পদ্ধতি রয়েছে সেটা বলুন।
1: দেখুন আমি আগেই বললাম যে জৈব সার আমরা সরাসরি যেহেতু চাষের আগে আমরা মানে ব্যবহার করি এবং এগুলো ধীরে ধীরে কাজ করে, সেই জন্য বেসিক্যালি জমি তৈরির সময় আমরা জৈব সার ব্যবহার করি, সঙ্গে জীবাণু সারের ব্যবহার আমি বললাম আগে যে জৈব সারের সঙ্গে মিক্স করে করতে পারে,
0: মানে সেটা সেক্ষেত্রে তো আমাদের বীজ শোধন থেকে
1: প্রয়োজন হয়। হ্যাঁ,
0: তাহলে বীজ শোধন যেটা আমরা বাজার থেকে বীজ বা কৃষি দপ্তর থেকে বীজ সংগ্রহ করি সেই বীজটাকে শোধন থেকে শুরু করে একদম মূল জমিতে চারা লাগানো পর্যন্ত
1: ধানের জমিতে
0: জীবাণু সার বা জৈবিক সার কিন্তু কৃষকরা ব্যবহার করতে পারে,
1: অ্যাড করতে হবে। ধানের জমিতে যদি আমি বলি নার্সারি থেকে মানে জ্বালা ফেলানো থেকে যদি শুরু করি তাহলে তখন থেকে আমরা জৈব সার কেন্দ্রিকই করতে হয়, এবং রাসায়নিক সারের যে ব্যবহারটা সেটার সঙ্গে আমরা জৈব সার ব্যবহার করি, এবং তৎসঙ্গে আজকাল প্রাকৃতিক চাষ একটা দাম খুব মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছেন যে প্রাকৃতিক চাষে মানে সেখানে যে জৈব সারের যে খরচা, কারণ যেহেতু আমাদের শুধুমাত্র গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এগুলির খরচা একটু বেশি, সেজন্য প্রাকৃতিক চাষ একটা টার্ম আসছে যেক্ষেত্রে আমরা কিছুমাত্র বায়ু স্টিমুলেন্ট আছে যেগুলো মাটির মধ্যে যে অলরেডি জীবাণু আছে যেগুলো ডরমেন্ট কন্ডিশনে আছে বা যেগুলো মৃত্যুপ্রায় অবস্থা আছে সেগুলোকে অ্যাক্টিভেট করার কাজে সাহায্য করে। তো আমরা খুব সহজেই যেমন জীবামৃত, ঘন জীবামৃত এগুলো কিছু টার্ম আছে যেগুলো আজকাল আমরা
0: যেগুলো আমাদের কৃষি সহায়ক সহায়িকা যারা রয়েছে নিজেরাই কিন্তু
1: তৈরি করতে পারে, খুব সহজে তৈরি করতে পারে, এবং গোবর একটা গরু থাকলে খুব সহজে দুদিন তিন দিনের মধ্যে সার তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা খুব সহজে জলের সঙ্গেও দিয়ে দিলে সেটা মাটিতে প্রচুর জীবাণু বাড়িয়ে দেয়, এবং সেই জীবাণুর মাধ্যমে আমরা কিন্তু মাটিতে যে সারের যে ভান্ডার সেটা আমরা কিন্তু লক কন্ডিশনে আছে, সেটা চাবিটা আমাদের কাছে চলে আসবে, সেটা দিয়ে সেই ভান্ডার দিয়ে কিন্তু কৃষক মানে অনেকটাই খাদ্যের যোগান দিতে পারবে।
0: ক্রমাগত রাসায়নিক সার ব্যবহারের ফলে আপনি যা বললেন যে আমাদের মানুষের বা জমির পাশাপাশি প্রকৃতির উপর কিন্তু অনেক ক্ষতিকারক প্রভাব হতে পারে, কি কি ধরনের ক্ষতিকারক প্রভাব আমাদের প্রকৃতির উপরও হতে পারে?
1: প্রকৃতির উপর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমরা বৈশ্বিক যে উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাসের মাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক সার। আমি যদি বলি যে ইউরিয়া থেকে যে আমরা নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটা গিয়ে আমাদের ওজন স্তর যেটা আমাদের পৃথিবীকে রক্ষা করছে সেখানে আমাদের অনেকটা ছিদ্র করছে, এবং ওজন স্তরে নাইট্রাস অক্সাইড প্রচুর পরিমাণে বাড়ার ফলে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে বিশাল বড় একটা চাপ তৈরি করছে। তাছাড়াও ফসফেটিক ফার্টিলাইজার, বিভিন্ন রাসায়নিক সারের মধ্যে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা বিভিন্ন রকমের এডিশনাল থাকে যে নিউট্রিয়েন্ট যেগুলো আমাদের মাটিতে গিয়ে হেভি মেটেল কন্টামিনেশনও হতে পারে, এবং হেভি মেটেল যখন কন্টামিনেশন হয় মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ তৈরি হচ্ছে যেগুলো আমাদের যারা মেডিকেল প্রফেশনাল তারা আরো বেটার বলতে পারবে, কিন্তু আমাদের শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন রকমের রেসিডুয়াল এফেক্ট আসছে যেগুলো ভবিষ্যতের জন্য যেটা আমরা লক্ষ্য করছি মানে আমাদের 50-30 বছর আগে যদি বলি আমাদের বিভিন্ন রকমের রোগের মাত্রা এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজারের জন্য।
0: তাহলে আমরা বলতে পারি যে এই যে রাসায়নিক সারের ব্যবহার সেটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির উপর খুব বিরূপ

0: প্রভাব ফেলছে?
1: অবশ্যই, কারণ কি আমরা যখন রাসায়নিক সার বাইরে থেকে, ম্যাক্সিমাম রাসায়নিক সার আমরা বাইরে থেকে আমরা ইম্পোর্ট করছি, এবং সেই সার ইম্পোর্ট করতে কিন্তু আমাদেরকে সরকারকে প্রচুর পরিমাণে টাকা দিতে হচ্ছে, এবং সরকার কিন্তু আবার সাবসিডাইজড বেসে সেগুলো কৃষকদের দিচ্ছে। সেই জন্য আমরা প্রচুর মানে বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই টাকাটা যদি আমরা যে ন্যাচারাল পদ্ধতিতে বা প্রাকৃতিক পদ্ধতিতে আমরা সারের মাধ্যমে ব্যবহার করতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই বৈদেশিক মুদ্রাও সেভ করতে পারবো, এবং সেই মুদ্রা যদি সেভ করতে পারে, সেই মুদ্রা আমাদের এখানে দেশীয় কৃষকরা যদি সেই সার উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে আমাদের লোকাল কৃষকদেরও অর্থনৈতিক মানে উন্নতি সম্ভব হতে পারে, উৎপাদনকে ব্যাহত না,
0: কৃষকদের বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে এই টাকা দিয়েও কিন্তু এই অর্থ দিয়েও সাহায্য করা যেতে পারে। ধান বা বিভিন্ন সবজি আমাদের এই খরিফ কন্দে চাষ হয়, অনেক কৃষকের মনে এই প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ধানের ক্ষেত্রে বা বিভিন্ন সবজির ক্ষেত্রে কোন কোন সময় এককালীন জমি হিসেবে আমরা কখন কি ধরনের সার প্রয়োগ করব, সে পরিমাণটা যদি আপনি বলে দিন।
1: দেখুন, পরিমাণ হিসেবে তো আমি প্রথমেই বললাম, আমাদের পার্টিকুলার পরিমাণ হিসেবে যাওয়াটা খুবই কঠিন, কারণ কি মাটির ফার্টিলিটি এক একজনের ক্ষেত্রে, এক এক কৃষকের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আমরা সেজন্যই বলি সাইট স্পেসিফিক নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, যেমন ভাবে আমরা
0: সেটা নির্ধারণ করা যাবে
1: একমাত্র মাটির পরীক্ষার মাধ্যমে। সেজন্য আমার অনুরোধ রইল প্রত্যেক কৃষক ভাইদের কাছে, আপনারা এখন যেহেতু আরো খারিফ খন্ড শুরু হতে আরো এক মাসের মতো বাকি আছে, আপনারা এখনই মাটি কালেকশন করুন, এবং সেই মাটি ভিএলডব্লিউর মাধ্যমে পরীক্ষা করান, অথবা নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন, এবং মাটির কার্ডটা পেলে সেই কার্ড অনুযায়ী সেখানে প্রেসক্রিপশনের মতো সবকিছু লেখা থাকবে, কোন সার কত পরিমাণে কিভাবে দিতে হবে, সেই কার্ডটা ফলো করুন, তাতে সঠিক উৎপাদনও পাবেন, এবং সারের ব্যবহারও দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে অথবা বেশি করছিলেন সেখানে কম করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অথবা কম করছিলেন সেক্ষেত্রে বেশি করতে হবে। তো ক্ষেত্রে প্রয়োজনীয় যে পুষ্টি সেটা গাছ পাবে, এবং মাটিও যেটা কিছু কিছু ক্ষেত্রে অথবা সাফার করছে বিভিন্ন রোগের মাধ্যমে, যেটা আমি বলবো মাটিতে অম্লতার প্রভাব থাকে, যেগুলো অনেক সমস্যা মাটিতে অলরেডি আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি একমাত্র ওই মাটি পরীক্ষার মাধ্যমে। সেটা আমাদের কৃষকরা যদি ফলো করেন, আমাদের 80-90% প্রবলেম আমরা সেখানে সমাধান।
0: মানে অনেক কৃষক ভাই রয়েছেন যাদের সাথে আমরা কথা বলি, আমার দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা, আমি 20 বছর ধরে এইভাবে চাষ করে আসছি, কিন্তু সেটা সঠিক পদ্ধতি না, আমি 20 বছর ধরে এইভাবেই করে আসছি, আমি এই সার প্রয়োগ করি, ইউরিয়া এতটুকু দিই, বা বিভিন্ন ধরনের সুপার ফসফেট বা পটাশের কথা বলেন, গোবরের কথা বলেন, আমি এতটুকু করে দিই, কিন্তু এটা সঠিক পদ্ধতি না, মাথায় রাখতে হবে মাটির পরীক্ষার মাধ্যমে জমি নির্বাচন করা, কোন ফসল চাষ করব এবং কি ধরনের সার আমি কতটুকু প্রয়োগ করব সেটা যাচাই করে নেওয়া বা নির্ধারণ করে নেওয়া, সেটাই কিন্তু সঠিক পদ্ধতি। আর সেক্ষেত্রে কৃষকদের কাছে অনুরোধ থাকবে, নিজেদের এবং দেশের অর্থনীতির উন্নতির কথা মাথায় রেখে রাসায়নিক সারের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে পাশাপাশি তার সাথে জীবাণু সার বা জৈবিক সার আপনারা ব্যবহার করবেন, তাতে করে আপনাদের ফসলের বৃদ্ধি বা ফসলের জমির মাটির উৎকর্ষতা কিন্তু অনেক বেড়ে যাবে। আলোচনা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আসছে, যেটা আপনি বলেছিলেন যে কৃষকদের মাটি পরীক্ষা করার জন্য, এবং কৃষি দপ্তর থেকে সবসময় বলতে শোনা যায় বা আপনিও বলেছেন একটু আগে, যে মাটির অম্লতা বা ক্ষারের পরিমাণের উপর নির্ভর করে মাটির শক্তি কিরকম আছে, এই যে অম্লতা ব্যাপারটা, সেটাকে একদম যদি আমরা সাধারণভাবে আলোচনা করি সেটা কি হতে পারে?
1: সেটাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমাদের ত্রিপুরার পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য, এবং এক্ষেত্রে আমরা প্রচুর বৃষ্টিপাত আমরা মানে রিসিভ করি, আমরা দেখছি যে এপ্রিল মে থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমাদের ত্রিপুরার মাটিতে বেসিক্যালি আমাদের অম্লতার মাত্রা বেশি থাকে। অম্লতার মাত্রা বেশি থাকার কারণে আমাদের মাটিতে বিভিন্ন রকম সমস্যা কৃষকরা ফেস করেন, কিন্তু কৃষকরা সেগুলোকে যেহেতু মাটি পরীক্ষা করান না, সেজন্য বুঝতে পারেন না। এই অম্লতার মাত্রা যখনই বৃদ্ধি হয় সেটাকে আমরা মাটির অম্লতাকে আমরা পিএইচ এর মাধ্যমে নিরূপণ করি, সেটা দেখা যায় যে ত্রিপুরার মাটিতে যদি 5-এর নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা, এমনকি সমস্যা এমন আকার ধারণ করতে পারে যে মাটির বীজ, যে বীজ দিচ্ছে সেই বীজটা অঙ্কুরোদ্গমই হচ্ছে না। তো সেটা কিন্তু কৃষকরা অনেক সময় মনে করে যে কৃষকের বীজের মধ্যে বোধ করে সমস্যা আছে, কিন্তু বীজের সমস্যা না, সেটা মাটির মধ্যে অতিরিক্ত অম্লতার কারণে সমস্যা হচ্ছে। তাছাড়াও যদি অম্লতা একটু আরেকটু তারপর গাছটা উঠে গেল, উঠে যাওয়ার পর দেখা যায় যে আমাদের অম্লতার কারণে আমাদের অ্যালমোনিয়াম টক্সিসিটি হচ্ছে, আয়রন টক্সিসিটি হচ্ছে মাটির মধ্যে। যখন অম্লতা বেশি হয় তখন আয়রন বেড়ে যায়, অ্যালমোনিয়াম বেড়ে যায়, যখন আয়রন অ্যালমোনিয়াম এগুলো বেড়ে যায় তখন অটোমেটিক্যালি মাটির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক প্রভাব তৈরি হয়। যেমন অ্যালমোনিয়াম টক্সিসিটি যখন হয় তখন শিকড়ের বৃদ্ধি হয় না, শিকড়গুলো ছোট ছোট হয়, তখন গাছ খাদ্য গ্রহণ

0: করতে পারে না। আয়রন টক্সিসিটি যখন হয় আর মাটির মধ্যে যখনই আপনি ফসফেটিক ফার্টিলাইজার যেমন এসএসপি দেবেন বা কোনো ভালো সার দিচ্ছেন, ফসফেটিক বা পটাশিয়াম বা ফসফর ম্যাগনেশিয়াম জাতীয়, সেই সারগুলো আয়রনের মাধ্যমে ফিক্স হয়ে যাচ্ছে। স্পেশালি ফসফেটিক ফার্টিলাইজার এসএসপি যখন আমরা দিই সারগুলো ফিক্স হয়ে যায়। মানে কৃষক তো সার দিচ্ছে, উনি তো মনে করছেন যে 50 কেজি সার আমি দিয়ে দিলাম আমার ফসল ভালো হবে, কিন্তু যে সারটা দিল সেই সারটা কিন্তু মাটিতে আয়রনের মাধ্যমে ফিক্স হয়ে পাথরের মতো হয়ে যায়, গাছ সেটা গ্রহণ করতে পারে না। তো যখনই এতে কি হচ্ছে, কৃষকের অর্থটাও অর্থ নষ্ট হচ্ছে, সারও কার্যকর হচ্ছে না, জমিতে কিন্তু গ্রহণযোগ্য যে ফসফরাস সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো কৃষক মনে করছে যে এতে কৃষক কিন্তু ডিসকারেজ ফেস করছে এবং এতে অনেক কৃষক কিন্তু আজকাল কিন্তু কৃষিকাজে উৎসাহ পাচ্ছে না, কারণ কি পয়সা সারের মাধ্যমে দিচ্ছে কিন্তু সেই সার কিন্তু আলটিমেটলি তার উৎপাদনে কাজে লাগছে না। কৃষক মনে করছে সার বোধহয় খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি সার কিছু খারাপ হয়নি, দিন দিন আমরা আরো বেটার সার পাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে মাটিটা
1: সার বা বীজ বা চারার
0: সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের মাটিতে অম্লতার মাত্রা দিন দিন যতই বেড়ে যাচ্ছে, কৃষকরা যেহেতু সে সম্বন্ধে সচেতন নয় সেই ক্ষেত্রে তারা কি করছে অতিরিক্ত পরিমাণ সার দিয়ে যাচ্ছে এবং সেটা গাছের কাজে আসছে না। যেটা রুট কজ অম্লতা সেখানে কিন্তু কোনো অ্যাড্রেস কিন্তু কৃষকরা খুব কম কৃষকই করছেন, এবং সেই রুট কজকে যদি অ্যাড্রেস করা হতো, যেটা গোড়া সেখানে যদি অ্যাড্রেস করা হতো, অম্লতাকে নিরূপণ করে সেখানে যদি অম্লতার মানে প্রশমন করার জন্য যে ব্যবস্থা সেটা যদি নেওয়া হতো, তাহলে কিন্তু সারের ব্যবহার বাড়ানো তো দূরের কথা, কমিয়ে 50% কমিয়েও কিন্তু উৎপাদন পাওয়া যেতে পারে।
1: তাহলে কৃষকদের মাথায় রাখতে হবে এই মাটির অম্লতা নির্ধারণ করা বা জমিতে সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সার প্রয়োগ করা বা চাষ করা সবটাই নির্ভর করছে কিন্তু মাটির পরীক্ষার উপর। মাটির পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে মাটির পিএস লেভেল বা অম্লতা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে কি কি করা উচিত, চুন প্রয়োগ করতে হবে কিনা বা কোন ধরনের সার কতটুকু প্রয়োগ।
0: সেটাই বলছি আমি, তৎসঙ্গে আমি অ্যাড করতে চাইব, যদি মাটি পরীক্ষা নাও হয় আমাদের ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই, ধানের ক্ষেত্রে আমি বলছি না, ধানের ক্ষেত্রে কিন্তু আবার একটু অন্যরকম, ধানের ক্ষেত্রে যেহেতু জলাজমিতে কিন্তু চুন প্রয়োগ বেশি করার দরকার নেই, কিন্তু আমি যেগুলোতে অক্সিজেন আমার যেখানে ডাইরেক্ট পাচ্ছে যেমন উপরের জমিতে সবজি চাষে, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা যদি ইচ্ছে করে কানি প্রতি 60 কেজি বা 70 কেজি যদি চুন প্রয়োগ করে, সেটা কিন্তু এগ্রিকালচারাল লাইম হলে ভালো, যেটা এগ্রিকালচারের স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে পাউডার ফর্মে ক্যালসিয়াম কার্বোনেট এবং ক্যালসিয়াম বাইকার্বনেট,
1: সেই চুনটাই
0: প্রয়োগ করতে হবে, সেটা কিন্তু 60-70 কেজি, সেটা কিন্তু খুব সহজে প্রয়োগ করা যায়, মাটি পরীক্ষা না করে করা যায়, কারণ কি আমাদের এখানে অন এন এভারেজ প্রত্যেক মাটি কিন্তু অম্লতার মাত্রা আছে, একদম খার মাটি ত্রিপুরা রাজ্যে কোথাও নেই, কারণ কি আমাদের অতিরিক্ত বৃষ্টিপাতের পর বাই নেচার আমাদের মাটি কিন্তু আম্লিক, সেক্ষেত্রে 60-70 কেজি মাটি র্যান্ডমলি আমরা প্রয়োগ করতে পারি, আর মাটি পরীক্ষা করলে হয়তো এটা ডোজটা আরো বাড়তে পারে। এক্সাক্ট ডোজ পেতে হলে মাটি পরীক্ষা করতে হবে, বাট সবজি চাষে কৃষকরা যদি আগে করেনি 60-70 কেজি ওরা কিন্তু প্রতিকানিতে কিন্তু লক্ষ্য রাখতে হবে চুন প্রয়োগটা যাতে কিছু মানে 15 থেকে 20 দিন আগে হয়, যদি 15 থেকে 20 দিন আগে বীজ চুন প্রয়োগ করার পর তারপর সেখানে জল যদি থাকার ব্যবস্থা থাকতো এবং একটা পাওয়ার টিলার দিয়ে মাটিতে মিশতে হবে 15 থেকে 20 দিন পরে গিয়ে
1: জমি যখন তৈরি করবে চাষের জন্য তৈরি করে নেবে,
0: 15 থেকে 20 দিন আগে চুনটা প্রয়োগ করতে হয়, কারণ চুন যদি 15 থেকে 20 দিন চুনের সংস্পর্শে যদি ডাইরেক্ট বীজ এসে যায় 15 থেকে 20 দিনের মাঝে, তাহলে কিন্তু বীজটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে।
1: তাহলে এবং এই চুন প্রয়োগটা করবে সবজি চাষের ক্ষেত্রে উঁচু জমিতে
0: যেখানে মানে
1: জল দাঁড়াতে না পারে সেই ধরনের জমি,
0: সবজি চাষের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু ধান চাষের দরকার নেই, কারণ যখনই জলা জমিতে হয় মাটির অম্লতা তখন নিউট্রাল কন্ডিশনে এসে পড়ে, সেখানে অম্ল থাকে না আর মাটি।
1: মানে আমাদের এই রাজ্যের যে জমি রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে বৃষ্টিপাতের কারণে বা জলসেচের কারণে অম্লতার ভাগটাই বেশি থাকে, সেক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে চুন প্রয়োগ করতে পারে এবং সেটা হতে হবে কৃষি দপ্তর থেকে
0: দেওয়া চুন
1: বাজার থেকে কিনে নিয়ে
0: সরাসরি প্রয়োগ করতে পারে,
1: সেক্ষেত্রে প্রতিকারিতে 60-70 কেজি
0: প্রয়োগ দিতে পারে 60-70 কেজি
1: এবং দিতে হবে বীজ বা চারা রোপণের অন্তত 15-20 দিন আগে। তাহলে মোটামুটি ভাবে আমাদের আজকের যে বিষয় ছিল সুসংহত পদ্ধতিতে এই খরিফ কন্দে কৃষিতে কিভাবে আমরা সার প্রয়োগ করব এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুনেছি। আলোচনা করলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ দীপঙ্কর দে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশাল আলোচনা করার জন্য, নমস্কার।
2: খেতে ঘামের অনুষ্ঠানে শুনলেন সুসংহত পদ্ধতিতে এই খারিফ খন্দে

খ্যাত কামরের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশ আত্মবোধক গান আকাশবাণী মিলনিয়া। আমাদের স্টুডিও করতে এখন সময় সন্ধে 7:01 হয়ে 21 সেকেন্ড। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন সরগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকি মলহর রাগে বাঁশুরি বাজে শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। ফোন করবেন 8731875545 এই নম্বরে। পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান রাত 9:00। 9:05 শুনবেন গজল, সেমি গজল অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শুনবেন রাত 10:00। শুনলেন অনুষ্ঠান সূচী।

পরিবেশিত হলো দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন সারগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকি মলহর রাগে বাঁশুরি বাজিয়ে শুনবেন পণ্ডিত হরিপ্রসাদ চুড়াসিয়া।

শুনলেন সরগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে মিয়াকি মলহর রাগে বাঁশুরি বাজিয়ে শোনালেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষো মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বীচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্ক গুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার 2 সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরো জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে, ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং শুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ULPGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসাবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেমস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তির প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা তিনি নিয়ে কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরক নির্বুখাক নিয়ে হালকন আলাইদা মাঞ্চুমং নি সেবাই হামকারাই খেলাইনা ককচং মং নাহার জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ভার্চুয়ালতেই মুখ্যমন্ত্রী সমীপেশ সামং বুতাঙ্গ ককশিল চামুং রগ্ন পাইরেওয়ান হাস্তেনি যে নুখুং রোগ তালো ইউনিট বাজিনি কিসাচিং ফেরাং সামুঙ্গ ফেনাঙ্গ বরকনি বাকে খক সাসাই রাংবাই শালনিচিং ফেরাংনি সেবরিনা ওয়ানসুক্তাং নাহার জাকাহানি সাকাচিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়িরোগনি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রী থমুং অংখা তাবো কক্তমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরকনি বুখাক নইনি হালকন আলাইদা মাঞ্জুমংনি সেববাই হামগ্রাই খেলাইনা ককচং মুনাহার জাখা তিনি রোম কথাজা ককতুমা থুমনাই রোগনি থুম অকনু সাকা ব মন্ত্রীবক্রক সাকা ভারতে ইতালি অকাইনি হাকতন্য রংতর খোলা লজিস্টিক তাই ব্লু রাং থংন খবই কিসাসক বাবায় থানসাকে সামং তাঙ্গানো মন্ত্রীবক্রক তৈব সাকা বুখাক নইনি চুবামুং বাং রানো তৈব ককলাম সালাই জাখাতে কাইসা ভারত ইতালি সনামুং কেন্দ্র সংসাইতি সানা সামুং বুতাং তাঙ্গই তঙ্গ মন্ত্রীবক্রক জর্জিয়া মেলোনি তৈদুলমুংবাই বুখাক নইনি হালকন কতাল্লাম তৈ দমুং তৈ পৈতো আজিখা
1: খুশি হয় কি হাম अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं। फ्रेंड्स, आज की बैठक में हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है।
0: মন্ত্রীগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সমীপেশু সামুং বুতাং হাস্তে থেকে কেরেংমানি সেবন করা খেলাইনাইতে কক কাসাজাক শিলচামুং রক্ন পাইরিওয়ান তিনি আগরতলানি টিআইএফ টিনে কনফারেন্স হল ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সমীপেশু সামুং বুতাং ন চেঙ্গি ব অকক সাকা ব সাকা হাস্তেনি বেবাক থায় তংনাই লুকুরক বাই হাপাংনি হালক কুরঙ্গি তনিনা বাকে অয়াপ্রিন নাহার জাখা আবুনি বাকে তাবুক বেবাক জেলানি লুকুরক আগরতলা ও ফাইয়াউইন ভার্চুয়ালতে মন্ত্রীগ্রান বরকনি সানমুং কক শিলচামুং শাহরৈ মান তিনি নিবেরেমো ব ভার্চুয়ালতে ধলাই হাঙ্কুনি খড়ক থামচি বাতে আগরতলানি খড়ক নইনি ককরক হেনাকাতে দাগতিন শিলচামুং রক্ন পাইরিনা বাগৈ দাগিমুং রিখা বুসকাং জুলাই তালনি চিসনি শালমারিনি সিমি হাস্তেও লুকু লেখামুংনি সামুনি বাগৈ নাইকল ফাংনি যুগালিমুং চেংজাখা আবুনি বুখাক তিনি নিসিমি কৈলাসর সার্কিট হাউস ও নখা সালথামনি ফুরেংমং সামুং বুতাং চেংজাখা মাংপিলি ফুনুকমুংনি সেববাই লুকু লেখামুং রায়দানি জুদা জুদা বেরেম নতুই সাইমান রিজাখা আরো ন মানজাখা লুকুলেখামং সামু বেডেকনি দাগিফাং রতন বিশ্বাস উনকুটি হাংকর নাইকল ফাংজক মেগা জেন ইয়াকবারা হাংকর নাইকল ফাং সাগর সুবন দেবনাথ খুরসাথাই কলায়ও হাকতর তাবুক ন পুইলা ডিজিটাল প্ল্যাটফর্মনি সেববাই লুকুলেখামং সামু চেংজাকনা থাঙ্গই তঙ্গ আয়াঙ্গ খুয়াই হাংকর নাইকল ফাং হাবানগব তিনি নিশেমি সালথামনি ফুরংমং চেংজাখা আরো মানজাখা খুয়াই হাংকর নাইকল ফাং রজত পন্থ ইয়াকবারা হাংকর নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী হাঙ্কুনি কায়দ ব্লকনি অফিসার নকবেন কাইনি পুর পরিষদ নি অফিসার রক হাস্তে বিদ্যাজ্যোতি তাংবুতাং মাঞ্জুমং রংনক রগ নৈ সাই নৈ চিত নৈ চিসনি রংবিশিনি বাকে সায়েন্স আর্টস কমার্স বেডেগ রেম চিসাও বর্তি অংনা সামুং তিনি নিশেমি চেংজাখা রংনক রং নাইখুংনি বুখাকতে সাইমান কা হাস্তনি জেসা বিদ্যাজ্যোতি রংনক বর্তি অংনাও কৈমুং নারক নাই রকন অনলাইননি সিমিন কৈমুং রিউই মান্নায়ন বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি রংনকনি অ ওয়েবসাইটও তিনি দীপর দাম নিয়েছেন এই সেমিন অনলাইন ফর্ম ফিল আপ খেলাইমা সামুং চেংজাখা ফর্ম ফিল আপ খেলাইমানি পাইথাক শালমারি এংখা অ তালনি নৈচি ব্রি শালমারিনি হর দাম চিনি জোড়া তেনি শাল নৈচি বা শালমারি ও পুইলা মুংরেম কারি জাগানে পুইলা মুংরেম অংখরমানো রুগৈ কাউন্সিলিং এঙ্গানো নৈচি চার শালমারিব উলনি মুংরুম কারি জাগানো অ তালনি নৈচি চুকু শালমারি আবুনি কাউন্সিলিং এঙ্গানো অ তালনি থামচি শালমারি জুন তালনি চার শালমারিনি বিশিং বর্তিনি সামুং বুতাং পায়ানো ককথম তাংসেপ নাইখুংনি চেতন বাই তিনি আগরতলা ও এ বি জি সি এক্স আর রায়দানতুই ককলাম সালাইমা সংসার জাখা এনিমেশন ভিজুয়াল এফেক্টস গেমিং কমিক্স দেয় এক্সটেন্ডেড রিয়েলিটি

Ba ABGC X ar babayo. Chirai naik rung, senam kor gdalja, kring kring te juda juda babani, luko adung rok okok lam shalimao manjaka, pando kok narka kok tum tangship naikung ni tankra, giron gitte, te kok tum tangship ni dagifang, JR Agul Geshon B. Akashwani Agartola Kendroni okok tuma khanai tongbayo. आकाशवाणी कक्तुमा अपडेट मान्न बगे लगइन खलाइदी www.newsonair.com न्यूज अन एयर एप तै ट्विटर बाई फेसबुक प्लेटफर्म एआईआर न्यूज एलर्टो युट्युब आइदी न्यूज अन एयर अफिसियल अबनो कारिब आकाशवाणी अगरतला केन्द्रनी कक्तुमा अपडेट मान्नके ट्विटर एबा एक्स हेन्डल हो आकाशवाणी न्यूज अगरतला फेसबुक हो एआईआर न्यूज अगरतला तै युट्युब आकाशवाणी न्यूज अगरतला हो नाइना नांगानु মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ও তালনি থামচিসা শালমারি কক্তি শালনি ফুং দামচিসা ও আকাশবাণী নি মন কি বাত পান্দাও হা কতরতে বই হা কতনি লুকুরক বাই ককলাম শালায়ন আবঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচি ব্রিবেরেম নি পান্দা মন্ত্রীবক্রক লুকুরক নো বরক নি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত পান্দাও সাহরনানি কবখা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপস লুকুরক ওয়ান শুক মুংরকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খেলাই দি হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান শুক মুংরকন রেকর্ড রক খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতইব এস এম এস খেলাই মানবায়নো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নুই চিচু গোজরা ফিয়ক জাক টঙ্গানো হাস্তেনি জেনু খুংরক তালো ইউনিট বাচিনি কিসা চুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাকে খক সাশাই রাংবাই শালনি চুং ফেরাংনি শেপরেনা ওয়ানসুক্তাং নাহার জাক্ষা হনি শাকা চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ তংখর গদালজাক ফান্ন সামুঙ্গ ফুনাংনাও হাস্তে হাপাংতে হাস্তে চুং ফেরাং নাইখুংনি অম কতর কাইশা ইয়াপ্রি তিনি আগরতলা ও রুফটপ সোলার পিবি সিস্টেম হ্যান্ডবুক কারিমা পান্দাব ককনো শাকা বো চুং ফেরাং মন্ত্রী তেব শাকা প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনানি বিশিং হাস্তে ও শালনি চুং ফেরাংনি শেপ বাঙ্গৈতঙ্গ তাবুক নি বিশিং খড়ক চিস নি সাইনি কবাং লুকুরক ও তাং বুতাঙ্গ বুমুং রেজিস্ট্রেশন খালাইকাতে খুং থামসাই বাড়া নুখুং বাইথাংনি নগর শালনি চুং ফেরাংনি শেপ আচুক রিখা হাস্তে চংমারি কমিশন এডিসি আমচাই অবুসকাং ভিলেজ কমিটি নি চংমারিনি বাগাই জুদা জুদা ব্লক ও বোর্ড কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিখা করিংজাক রিটার্নিং অফিসার এবার বিডিও রক অতালনি চিচার শালমারি ও মুংরেম কারিখা হাস্তেনি জুদা জুদা বুখাকস্তেতে ব্লক গনাঙ্গই বেবাগৈ কাই শাসাই বাড়া বাচি ভোট কেন্দ্র সংসা জাখা মুংরেম কারিমানুরুগৈ যতনি কবাং ভোট কেন্দ্র তঙ্গ মনু ব্লক আরো কাইচার চিসনি ভোট কেন্দ্র তঙ্গ আবনো কারিব জম্পুজলা ব্লক কাইচার চিসা দশটা ব্লক কাইচি তুলাশিখর তে হেজামারা ব্লক কাই বাচি স্নিতে করবুক ব্লক কাই বাচি বা ভোট কেন্দ্র সংসা জাখা শালচি ত্রিপুরানি ব্লক রগ্নি বিশিঙ্গ দামছড়াও তঙ্গ কাইব্রিচি বা পেচার থল কাইব্রি চিদক লালজুড়িব কাইথাম চিব্রি তে কুমারঘাট কাইনুই চিব্রি ভোট কেন্দ্র তঙ্গ ধলাইহাঙ্কর আম্বাসা ব্লক কাইব্রিচিসা ডম্বুরনগর কাইবাচিসা তে ছামুনু কাইব্রিচি ভোট কেন্দ্র সেনাম জাখা ভিলেজ কমিটি চংমারিন তংকসাং তে সরাই সরাইকে পাইরিনও নাইকল ফাংনি বুখাক যুগালিমুং চেংজাখা স্বচ্ছ ভারত মিশন তাংবতাঙ্গ তিনি শালথাং ত্রিপুরা হাংকুনি কাইদক ব্লক কশক মানই থুমনায় কাইদক মালখুং ইয়াফার জাখা আগরতলা ও পান্দা কাইশ হাংকর নাইকল ফাং ড বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাগে ও মালখুং রগ্ন বাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়িরোগনি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রি থংমুং অংখা নরসিংগনি টিআইটি থংখলাও সংসাজাক থংলাইমাও চাম্পামুরা কোচিং সেন্টার রান ব্রিজি ব্রি বাই ব্রাইট ক্লাব নরসিংগনি পিটিএ থংখলাও ব্লাড মাউথ ক্লাব রান থামরা থামচি ব্রি বাই চলমান সংগন এমবিবি স্টেডিয়াম ও তরুণ সংঘ কোচিং সেন্টার নো রান চিদক বাই কসমোপলিটান ক্লাব নো তাই মোহনপুরনি তালতলা খলাও নিউ প্লে সেন্টার রান স্নিচি বাই বাদারঘাট কোচিং সেন্টার নো ম্যাচেনখা তাবু নবার তৈবাননি কক্তুমা বুসকাং দামনি চিব্রিও হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাং ককমা বাই বাক্সা দামো ব্রি চিনি সিমি বাঁচি কিলোমিটার দৌই ওয়াতেই ওয়াউই মানুহিনী হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং খনা সালনি শাখানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানু তিনি সালনি শাখানি তুংমারি তংমানি থামচিদক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিসনি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পাই থাকো কক্তুমা বিভাগ রক্তৈশা পড়িব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ভারতে ইতালি বরগনি বুখাগনি হালকন আলাইদা মাঞ্জুমুংনি শেপ বাই হামক্রাই খেলাইনা ককচমুং নাহারকা মন্ত্রীকরা প্রফেসর ড মানিক সাহা শাখা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সময় পেশু সামুং বুতাঙ্গ কক শিলচামুং রকন পাইরিওয়ানু
হাস্তনি যে নুখুংরক

তালো ইউনিট বাচিনি কিসাচুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাকে কক নাকারদি খক সাসাই রং বাই সালনি চুং ফেরাং নিশেপ রুনা ওয়ান সুক্তাং নাহার জাকা হিনী সাকা চুং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকঞ্জা গুড়িরোগনি ক্রিকেট বাতাইলামে অতিনি কাইব্রী থংমুং অংখা ককবরক বাই ককতমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানা খনা ফুং দামস নেতামুই সতী ব্রী জীবো।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমীপ পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারাদেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আগরতলার টিআইএফটির কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্বের সূচনা করে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও নিবিড় করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন বিভিন্ন জেলার জনগণ আগরতলায় না গিয়ে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। আজকের পর্বে তিনি ভার্চুয়ালভাবে ধলাই জেলার 35 জন এবং আগরতলার দুজনের অভাব অভিযোগ শোনেন এবং তা অবিলম্বে নিরসনের নির্দেশ দেন। রাজ্য নির্বাচন কমিশন এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিভিন্ন ব্লকে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা বিডিওগণ গত 18 মে এই তালিকা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক জুড়ে মোট 1550টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রাখা হয়েছে মনু ব্লকে, সেখানে মোট 87টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে এটি রাজ্য সরকার ও রাজ্য বিদ্যুৎ নিগমের একটি বড় পদক্ষেপ। আজ আগরতলায় রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাদের মধ্যে 1,50,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে রাজ্যে সৌর বিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে 17,000-এরও বেশি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং ইতিমধ্যে 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে আজ থেকে কৈলাসহর সার্কিট হাউসে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেখানে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণনা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় ও দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন জনগণনা কার্যক্রম বিভাগের অধিকর্তা রতন বিশ্বাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। এদিকে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়েও আজ থেকে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, জেলার 6টি ব্লকের ব্লক আধিকারিক সহ 2টি পুর পরিষদের আধিকারিকগণ। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগে 11শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতিস্কুলস.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। পরদিন 25 মে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 28 মে, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 29 মে, দ্বিতীয় মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 30 মে। 8 জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ আগরতলায় শ্রম দপ্তরের অফিসে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এই কর্মশালা

0: মেলায় বক্তব্য রাখতে গিয়ে বাজার এবং ইটভাটায় শিশুশ্রম বন্ধের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রম দপ্তরের টাস্কফোর্স বিভিন্ন বাজারে অভিযান শুরু করবে। এই অভিযানে কোথাও শিশু শ্রমিকের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলা নেওয়া হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আজ পশ্চিম ত্রিপুরা জেলার ছটি ব্লকে বর্জ্য সংগ্রহের ছটি গাড়ি দেওয়া হয়েছে। আগরতলায় এক অনুষ্ঠানে জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের জন্য এই গাড়িগুলি প্রদান করেন। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোমে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন, ভারত ও ইতালি উভয় দেশ নৌ পরিবহন, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং নীল অর্থনীতিতেও একসঙ্গে কাজ করবে। ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প, রোডম্যাপ, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, উভয় পক্ষ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেছে এবং একটি ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি, দিক নির্দেশনা এবং আস্থা অর্জন করেছে।
1: মুঝে খুশি হ্যায় কি হাম আপনে সম্বন্ধোঁ কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়। ফ্রেন্ডস, আজ কি বৈঠক মে হমনে হামারি ভাবি সাঝেদারি কো অর সশক্ত বনানে কে লিয়ে বিস্তৃত রূপ সে চর্চা কি। ভারত ইটালি জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2025-2029 হামারি সাঝেদারি কো এক প্র্যাকটিক্যাল অর ফিউচারিস্টিক ঢাঁচা প্রদান করতা হ্যায়।
0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব, শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরার গ্রামীণ মানুষের মধ্যে পেনশন কভারেজ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ব্যাংকের নিষ্ঠাবান প্রচেষ্টাকে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু এবং বিশেষ সচিব সঞ্জয় লোহিয়ার উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে দুদিনব্যাপী বন্যা ত্রাণ প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে। আগরতলায় অনুষ্ঠিত এই মহড়ায় দুই বাহিনীর জওয়ানরা যৌথভাবে উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুশীলন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বলে আজ আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় এভিজিসি এক্সআর নীতি নিয়ে এক পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেন্ডেড রিয়ালিটি বা এভিজিসি এক্সআর ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিল্পপতি, শিক্ষাবিদ এবং বিভিন্ন অংশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং তথ্য প্রযুক্তি অধিকর্তা জে আর রাগুল গোশন বি। তাছাড়া এভিজিসি কৌশল টাস্কফোর্সের সদস্য অস্টিন ডেভিস, আইআইসিটির বোর্ড সদস্য মানবেন্দ্র শুক্ল, এসআরএফটিআই এর অধ্যাপক সৈকত রায়, নিউজেন গেমিং এর সিইও অনুরাগ খুরানা প্রমুখ। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার 44 রানে ব্লাইট ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 334 রানে চলমান সংঘকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 16 রানে কসমোপলিটন ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে নিউ প্লে সেন্টার 70 রানে বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35।
2: এতক্ষণ পরিবেশিত হলো প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিওগুলিতে এখন সময় রাত 8:07 হয়ে 14 সেকেন্ড। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা এবং কোন ছবির গান শুনতে চান, বাংলা অথবা হিন্দি, ছবির নাম বলবেন এবং বলবেন গানের কলি, তাহলে শুনতে পাবেন এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রিয় গান। ইতিমধ্যে একটি কল আমি গ্রহণ করেছি, দেখা যাক কলার কে। হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আচ্ছা আচ্ছা, কেসে হো ভাই? আচ্ছা, বলিয়ে কোন সা মুভি? কোন কি আপকো এ হাল? যারা আপনার গানা শুনলি যে

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: আমি সাথে মিষ্টি বলছি।
0: আমি শুনতে পাচ্ছিলাম, আপনি আপনার ছবির নাম যদি বলতেন তাহলে যেত। আপনি আপনি
1: সদাগর
0: আপনি অযথা সময় নষ্ট করছেন। আপনি তো বুঝতে পারছেন যে ওয়ান ওয়ে হয়ে আছে। হ্যাঁ,
1: সদাগর সদাগর আমি
0: টেলিফোনিক
1: আপনাদের শুনতে হ্যালো
0: টেলিফোনিক হ্যাঁ টেলি টেলিফোনিক ওয়ান ওয়ে আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি সোজা যদি আপনার কোন ছবির নাম বলতেন, গানে করলে বলে দিতেন, তাহলে আমি খুঁজে রাখতাম। আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আমি সব শ্রোতা বন্ধুদের
1: শুনতে পাচ্ছেন
0: হুম হুম
1: উঠে গেছে আমি
0: আমি সব শ্রোতা বন্ধুদের বলছি যে আমি শুনতে পাচ্ছি, আপনারা সোজা চলে যান ছবি এবং গানের কথায় চলে যান, আমি খুঁজে রাখবো। সদাগর না? আচ্ছা, ঠিক আছে। দু একজন বেশি নয়।
1: বিশ্বজিৎ পাল
0: হুম হুম
1: আর গৌরসিংহ নাথকে মিলন বৈদ্য।
0: আচ্ছা,
1: থ্যাংক ইউ।
0: ঠিক আছে ঠিক আছে।

হ্যালো, নমস্কার, সুস্বাগত। কি বলছেন? কোন ছবির গান শুনতে চান? সাথী হারা। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: এখন শোনা যাচ্ছে আমার কথা?
1: হ্যাঁ, এখন পরিষ্কার শুনতে পাচ্ছি।
0: বলুন, কোন ছবির গান শোনাবো?
1: আমি শুনবো স্যার প্যাঁচাল ছবি থেকে, আর
0: কোন গানটি?
1: গানটা হলো সোনাল ইয়েস ম্যাম, আর কয়েকজন মঙ্গেশ ভাট,
0: না, দুই একজন বেশি নয়।
1: বিলেন থেকে বিশ্বজিৎ পাল,
0: হুম
1: আর পুলিশ থেকে গোপাল ভার্গব,
0: হুম
1: মধ্যপ্রদেশ থেকে
0: ঠিক আছে ঠিক আছে
1: রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, স্বাগত, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার নিবেন।
0: গ্রহণ করলো, বলুন কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: আজকে আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে সুজন সখী, আর গানটি হচ্ছে এরকম, সব সখী দিয়ে পার করিতে নেবো আনা আনা, তোমার
0: আচ্ছা
1: বেলায় নব সখী নেবো কানে শুনে।
0: আচ্ছা, ঠিক আছে।
1: এই মুহূর্তে যারা আকাশবাণী বিধুনিয়া শুনছেন, মনোনীত গানের মধ্যে সবাইকে নিয়ে শুনতে আপনি শুনতে পারেন।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি।
1: ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে বন্ধুরা, আপনার সঙ্গে আকাশবাণী বিধুনিয়া।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার স্যার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: স্যার, আমি মাইথেরা থেকে করণ সিং বলতেছি।
0: কোন ছবির গান শোনাবো?
1: স্যার, ছবির নাম হইলো 2 অক্টোবর,
0: হুম,
1: আর গান হইলো চাঁদ তারা নজর আয়।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি, তাহলে শুনে নিন। নমস্কার।
1: ঠিক আছে।

হ্যালো, নমস্কার। কে বলছেন? কোন ছবি? লাল গানের কলি? আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার। জানি না কেন হয়, আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, আমি সাদরে গ্রহণ করব। ঠিক আছে, আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে জানাতে পারেন। বাকিরা কি করছে তা আমি জানি না। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার।
1: আমি মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার স্যার।
0: হ্যাঁ, আপনাকে কোন ছবির গান শোনাবো?
1: প্রতীক ছবি স্যার।
0: প্রতীক ছবির কোন গানটি?
1: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন? কোন ছবির গান শুনতে চান?
1: রাবণ রাজ
0: রাবণ
1: রাজ
0: রাজ?
1: হ্যাঁ
0: আচ্ছা, রাবণ দেখেছেন কখনো? দেখেছেন?
1: হ্যাঁ দেখেছি স্যার। হ্যাঁ
0: আচ্ছা, কোথায়?
1: এই তো আপনার দুর্গা পূজা আরম্ভ হলে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর গান কানে কলি? কি সনম কি আছে কাছে কেউ? আছে কেউ সনম? আচ্ছা, মোটেও নেই। আচ্ছা, গান আর কি। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে, নমস্কার। হুম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইফ ওয়ান ইন মনের মতো গান। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি কোচি থেকে গোপাল মহাজন বলছি।
0: কোন ছবির গান শুনবো আপনাকে?
1: আজকে গান শুনবো অনুসন্ধান। গানের লাইন হলো উঠো উঠো সূর্যরে।
0: সূর্য কি এখন উঠবে?
1: ও
0: হ্যাঁ, গানের মাধ্যমে উঠবে না? ঠিক আছে, উঠুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত। কে আছেন লাইনে?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: আমি সারাসিংহা থেকে বিশ্বজিৎ পান।
0: ছবি?
1: ছবি, আমি একটি হিন্দি ছবি থেকে, পুলিশ
0: হুম
1: খুব ছায়া ছবি থেকে
0: হুম
1: একটি
0: হুম
1: গান শুনতে চাই,
0: হুম
1: রক্তা রক্তা
0: হ্যাঁ
1: মুভির
0: হ্যাঁ
1: ট্রেলার করে।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি।
1: তো
0: নমস্কার। হুম
1: সবাইকে নিয়ে শুনতে চাই।
0: হুম হুম
1: আর আগরতলা থেকে শুনলেন সুমন মোহরি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর
0: সুমন মুহুরির কথা মনে পড়লো। যদি সুমন মুহুরি বাবু শুনে থাকেন, তাহলে অবশ্যই আপনি বাকি শ্রোতা যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। শ্রোতাদের মধ্যে একটি নেটওয়ার্ক বা গ্রুপ তৈরি হচ্ছে, তৈরি আছে, ওই গ্রুপে তৈরি আপনাকে সংযোগ করা হবে বলে অনেক শ্রোতাই অনুরোধ করেছেন। আশা করি আপনি যোগাযোগ করবেন। নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।

0: হ্যালো, হ্যাঁ নমস্কার।
1: নমস্কার স্যার,
0: হুম
1: আমি দিটা বলছি
0: হুম
1: উদয়পুর থেকে।
0: কোন ছবি?
1: ছবি বাংলা বন্ধন।
0: বন্ধন।
1: হুম
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি।
1: ঠিক আছে, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার। আর সে সঙ্গে আমাদের শ্রোতা বন্ধু সুমন মুহুরীকে অনুরোধ করছি, আপনি যদি শুনে থাকেন আপনি 7085707779 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমি আবার বলছি 7085707779 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
2: বসে বসে ভাই।

এতক্ষণ পরিবেশিত হলো শ্রোতা বন্ধুদের প্রিয় অনুষ্ঠান লাইফ অন ইন মনের মতো গান, আর সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 9:44। শুনব নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মিশালি। অনুষ্ঠানে প্রথমে শুনব এখানে ভক্তিগীতি, নিবেদনে আশা বসলায়।

অনুষ্ঠানে এবারে শুনবেন অতুল প্রসাদের গান, পরিবেশনায় নীলা মজুমদার।

এতক্ষণ পরিবেশিত হলো নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মেশালি। অনুষ্ঠানের সবশেষে শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন আশা ভোঁসলে। আকাশবাণী মিলনিয়া আমাদের স্টুডিওতে এখন সময় রাত 9:31 হয়ে 54 সেকেন্ড। শুনবেন শ্যামে গজল। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ভূপিন্দর সিং।

অনুরাধাপুর বলের পর অনুরাধা পড়োয়াল এবং আনোয়ারের পর এই গানটি শুনলেন অনুরাধা পড়োয়াল এবং সহশিল্পীদের কণ্ঠে। শেষ হলো শ্যামে গজল অনুষ্ঠান। আজ শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া।

Stunden. বিবাপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 6ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ এবং 21শে মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বেজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী। অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, সুরাঞ্জলি, ভক্তিগীতির অনুষ্ঠান 6টা বেজে 10 মিনিটে, নিবেদনে পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং শুনবেন 6টা বেজে 25 মিনিটে। 6টা বেজে 55 মিনিটে শুনবেন আমাদের অনুষ্ঠান পরিচিতি। আজ সকালে তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল 7টায়। 7টা বেজে 25 মিনিটে, বেলা 1টা বেজে 30 মিনিটে এবং সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কাকবরক সংবাদ শুনবেন 7টা বেজে 35 মিনিটে এবং 7টা বেজে 40 মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বেজে 45 মিনিটে, পরিবেশনায় পার্থ মজুমদার। 8টা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8টা বেজে 15 মিনিটে। 9টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9টায়। 10টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশবন্দনা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান শুনবেন 10টা বেজে 5 মিনিটে। 10টা বেজে 30 মিনিটে শুনবেন ভজন। বেলা 11টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 11টা বেজে 5 মিনিটে এবং বেলা 1টা বেজে 40 মিনিটে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কাকবরক অনুষ্ঠান। দুপুর 2টা শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান শুনবেন 2টা বেজে 15 মিনিটে, আবৃত্তি করবেন সুমিত্র চট্টোপাধ্যায়। আমি নারী 2টা বেজে 30 মিনিটে, অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন নৃত্যশিল্পী সঞ্চিতা মালাকার। পরে শুনবেন অঙ্গনার রান্নাঘরে, উপস্থিত থাকবেন গৃহিণী কৈজা মগ। 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3টে বেজে 5 মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5টে বেজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ অবকাশ রঞ্জনী। বিকেল 5টে বেজে 10 মিনিটে শুনবেন একগীতিকের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে 5টে বেজে 45 মিনিটে। সন্ধ্যে 6টায় শুনবেন কাকবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ, পাঠ করবেন কমলিয়া দেববর্মা। পরে শুনবেন কাকবরকে আধুনিক গান, শিল্পী সঞ্জিতা দেববর্মা। কিষানবাণী সন্ধ্যে 6টা বেজে 30 মিনিটে। 7টা বেজে 5 মিনিটে শুনবেন বন্দনা বাংলা ভক্তিগীতির অনুষ্ঠান। 7টা বেজে 45 মিনিটে এবং 7টা বেজে 55 মিনিটে শুনবেন কাকবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। ক্যাম্পাস কুইজ রাত 8টা বেজে 5 মিনিটে, অংশগ্রহণে ঋষিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। গুণীজন সান্নিধ্যে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান রাত 8টা বেজে 30 মিনিটে, সাক্ষাৎকার দান করবেন বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। 9টায় যুববাণী 9টা বেজে 30 মিনিট শুনবেন সরগম। অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শুনবেন ওস্তাদ আমজাদ আলী খাঁ, রাগ ইমন। 10টা শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া।
শ্রোতা বন্ধুরা, শেষ হলো আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 10:31 হয়ে 22 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।